কিন্তু এই গল্পগুলো যখন আপাত দৃষ্টিতে পড়া যায় তখন মনে হয় যে এটা কোথায় আমরা সাধারণ কথাবার্তা, কিন্তু এই কথাবার্তার মধ্যেও গভীরে এতটাই তার আন্দোলন, এতটাই তার অনুরণন, সেটা যে যার মতো করে কল্পনা দিয়ে অনুভব দিয়ে তাকে বিচার করবে।

কবিতাটার ভাবটা অনেকটা এরকম, একজন মানুষ শুকনো একটা নদীর সামান্য উচ্ছিষ্ট জলে পা ধুচ্ছে, লোকটা এইমাত্র পায়ে হেঁটে নদী পার হয়ে এলো। এর মধ্যে দুঃখের গল্প কোথায়? কিন্তু সেই দুঃখের গল্পটাই শেষে এসে পড়ছে যে এই লোকটা ওই নদীরই আগের খেয়াপাড়াপাড়ের মাঝি ছিল, যে আজ হেঁটে এই নদী পার হয়ে এসে অপমানিত। এর মধ্যে আছে নদী বিচ্ছেদের কাহিনী, ঠিক যেমন এই লোকটির ক্ষেত্রে তার ভিটে মাটি থেকে উৎখাত হওয়ার, তার প্রাত্যহিক জীবন বিচ্ছেদের কাহিনী। কারণ সে বলছে, আমি তো শুধু পশু পাখির দেখাশুনো করতাম, আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে আমায় কেন চলে আসতে হলো? এই সামান্য কথাটার মধ্যে দিয়ে আসো অসম্ভব একটা যুদ্ধবিরোধী গল্প আর্নেস্ট হেমিংওয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। গল্পের পরতে পরতে সেই দুঃখগুলো যেন জমে আছে, ঠিক যেমন এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা বললাম, দুঃখের গল্প, একটি দুঃখের গল্প। এইভাবেই সাহিত্যিকরা, শিল্পীরা তারা চারপাশের ঘটনা থেকে ফ্রেমবন্দি করে এমন কিছু কথা, এমন কিছু ঘটনা তুলে আনেন যেগুলো আমাদের মননে, চিন্তায়, চেতনায় আঘাত করে, আমাদেরকে জারিত করে, আমাদেরকে নতুন কিছু ভাবতে, নতুন কিছু করতে প্রাণিত করে। এখানে কিন্তু শিল্প সাহিত্যের সব থেকে বড় একটা দায়বদ্ধতাও বলা যেতে পারে, কিংবা ক্ষমতাও বলা যেতে পারে। 9903655992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তাগুলো একটু চট করে পড়তে শুরু করি, কারণ সময় শেষে পড়তে ফুরিয়ে যায়, তারপরে আরো অন্য কথা বলবো যদি সময় থাকে। লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত, সৌভিক ঢাকুরিয়া থেকে। এই মাসেও, এই সপ্তাহে, এই মাসে ও এই সপ্তাহে প্রথম চিরন্তনী শুনতে বসলাম, সাথে অসাধারণ গান উপভোগ করতে আসলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, এ জীবন সূর্যের স্বপ্ন, তাই আলো লাগে ভালো, চিরন্তনীর গল্পে গানে নাশ হয় মনের যত কালো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। এরপরে লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি, একদম শুরুতে লিখেছেন, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখলেন, সুপ্রভাত দাদা, আবারও এক নতুন ভোর এবং আরও এক নতুন চিরন্তনী, জীবনের প্রত্যেকটি দিনই নতুনভাবে আসে, সে সম্পূর্ণ নতুন দিনটি ভালো রাখতে গেলে খুব ভোরে ওঠা দরকার, যোগের সঙ্গে ভোরের হাওয়া শরীরে লাগানো, সাথে শ্রুতিমধুর সঙ্গীতও আমাদের প্রাণ শক্তিতে সহায়তা করবে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আসলে তাই, যাদের দিনটা অনেক সকালে শুরু করেন তারা সারা দিনের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারেন, তখন অহেতুক দৌড়দৌড়ি, অহেতুক টেনশনের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন মানুষ, মানে হয়তো বাসে করে যাচ্ছেন কিংবা গাড়িতে রাস্তায় জ্যামের মধ্যে পড়েছেন, ছেঁচাপেঁচি করছেন, অস্থির হয়ে উঠেছেন, এই অস্থিরতাটা কাটানোর জন্য হয়তো একটু আগে যদি উনি বেরোতে পারতেন, কারণ চারপাশের যে জ্যাম থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা, গাড়ি সব কিছু তো স্বাভাবিকভাবেই ওনার হাতে নেই, কিন্তু তখন বলবেন যে হ্যাঁ এত কাজকর্ম করে কি করে সময় পাবো। আসলে কি হয়, এই টাইম ম্যানেজমেন্টটা না আমাদের প্রত্যেকের যে যার নিজের মতো, আমাদেরই ভেবে বার করতে হবে যে এতগুলো যদি কনস্ট্রেন্ট থাকে তাকে আমরা কিভাবে কাটিয়ে আমার বাঞ্ছিত প্রার্থিত কাজটা করে নিতে পারব। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিতা সেন শ্যাওড়াপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবারের চিরন্তনীতে গান গল্প

শুনছি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জতি বিবেকনগর তেমাথানি এবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাহিত্যে দেওয়া উঁকি নিজের সুরক্ষা নিজের চাই, বিড়ালের মতো না হলে নাই গো মুক্তি নাই। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ফোরে তুমি কল্পতরু, পশুপালক বৃদ্ধ যার অভিজ্ঞতাই সার, যুদ্ধবাজেই সমাজে আয়না সবার মাঝ, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, সবার জন্য করলে কিছু তবেই ভুলব স্বার্থ। প্রেরণাদায়ক গল্প আজ সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজকে বিশেষ পাওয়া, করার জন্য নিষ্ঠা চাই বয়স সেথা মুখ্য নয়, অন্যের জন্য আত্মত্যাগের কথা মোদের শাস্ত্রে কয়। ফুটবলের মহারণে এই জীবনের অমোঘ গাথা, আসুন সবে বেতার সাথী চিরন্তনী মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ছন্দে ভরিয়ে তুলেছেন। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল। রাতে ভালো ঘুম হয়নি কারণ ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট। ভোর চারটে আকাশ একটু মেঘ দেখলো, বর্ষার কোনো ভাব নেই। এখনও পর্যন্ত আমাদের গ্রামের কেউ বীজতলায় ফেলতে পারিনি, তবুও ভোরের চিরন্তনী শুনতে ভুলিনি। তোমার গল্পের যুদ্ধ শুনে 72 বছরেও লড়াইতে অনুপ্রেরণা এবং সাহস যোগায়। নিরঞ্জন সাউ, হ্যাঁ তাই তো, মানে কোথাও কোথাও তুমুল বৃষ্টি, আবার কোথাও হয়তো বৃষ্টি এখনও শুরু হয়নি। প্রকৃতির এটাই সবথেকে বড় খেয়াল বা নিয়ম, যাই বলুন না কেন, তবে অবশ্যই হবে। এবং এই বৃষ্টি আপনাদের কৃষি জীবনের প্রতিটি কাজকে আরও সুন্দর করে ত্বরান্বিত করুক, সেই প্রার্থনা সেই কামনা। ধন্যবাদ আপনাকে। এরপর ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, রাত্রি শেষে ভোরের শুক্রবারের সপ্তাহের প্রথম চিরন্তনী, শুভ সকাল ঘুম ভাঙানো চিরন্তনী, আজকের গল্পটা খুব ভালো লাগলো। উজ্জ্বলবাবু মন আর চোখ পাঠিয়ে দিলেন চিড়িয়াখানার দিকে, আবার দায়ও দায়িত্ব আছে। শিবশঙ্কর সাতপুয়া গড় হরিপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, সুপ্রভাত, মাটির পাত্রে পটকা পুরে ফাটিয়েছি কতবার, টুকরো টুকরো হতো পাত্র বিস্ফোরণে ছারখার, শৈশবের সে আনন্দে মজা জাগায় শুধু ভয়, শৈশবের আচার আচরণ কি হয় কো কখনো লয়, জগৎ জুড়ে হোক না শুধু মানবতার চাষ, বিনাশ হোক যুদ্ধ অস্ত্রের নইলে সর্বনাশ। সে আপনার এই কথাটা শুনে মনে হলো, মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন, যদি চোখের বদলে চোখ হয় তাহলে সারা বিশ্বই একদিন অন্ধ হয়ে যাবে। এবং যুদ্ধ মানুষের মানবিকতার নিধন, মানুষের নিধনের সঙ্গে সঙ্গে। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, চিরন্তনীতে অপূর্ব কণ্ঠের অধিকারী উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ের গল্প। গল্পটি শুনতে শুনতে মনে হচ্ছে যেন আমিও সেই বৃদ্ধ মানুষটির পাশে বসে আছি। যুদ্ধ সবকিছু যেন বিশৃঙ্খল করে দেয়। কি সুন্দরভাবে আপনি গল্পটি বললেন, এটাই চিরন্তনীর কাছে পরম পাওয়া। আমার দুঃখগুলো চুপচাপ বসে থাকে পাশে, কখনো আধার রাতে নিঝুম দুপুরে, চিলেকোঠার পুরনো আসবাবে, স্মৃতি হয়ে রয়ে যায় ঠিক মনের গোপনে এক কোণে। আমি তো আমার মতো চুপচাপে বসে থাকি নির্জন বনে, কখনো রাজপথে প্রতীক্ষালয়ে, হাঁক ডাক কোলাহল শূন্যতার গভীর গহীনে, কখনো নদীর পাশে পরিত্যক্ত জেটির কোনো ধাপে, নদী বন্ধু হলে স্মৃতি সুধা সব কথা, দুঃখ ভালোবাসা ভেসে যেন চলে সাগরের জলে, ভেসে যেন চলে যায় সাগরের জলে। বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে আপনার বক্তব্য পাঠিয়েছেন, এবং দুঃখগুলো জীবনের সঙ্গে এভাবেই হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বয়ে যায়। ধন্যবাদ। লিখছেন ভবানী শঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণীর চিরন্তনী, আর্নেস্ট হেমিংওয়ের জীবন কথা খুব ভালো লাগলো। সত্যি মাইকেল মধুসূদন দত্ত যেমন জীবন যন্ত্রণা নিয়ে তার লেখালেখি করেন, হেমিংওয়েও তেমনি জীবন যন্ত্রণা থেকে জীবনের কথা।

ঘটে আসে। সত্যি তাই তো, একটা যন্ত্রণা কিন্তু আপনাকে অন্য অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে কোথাও একটা ইনসিস্ট করে, প্রাণিত করে। আর সেই সম্পর্কটা যখন তৈরি হয়, তখন অবচেতনের গহীন থেকে এমন অনেক শব্দ, কথা, চিন্তা উঠে আসে যেগুলো শিল্প কিংবা সাহিত্যের রূপ নেয়। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, ছবির মতন গল্প, অসাধারণ উপস্থাপনা, সাথে অতুল প্রসাদের গান, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে। প্রথম থেকেই শুনছি আজ শুক্রবারের চিরন্তনী, গল্প গানে ভরে এই অনুষ্ঠান শুনে মুক্ত হলাম। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকে। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, যুদ্ধ সেই দানব যে মানুষ তথা অস্তিত্বকে সংকুচিত করে দিয়ে যায়। ঠিক তাই। কয়েকদিন আগের ঘটনা, আমরা একটা ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। আমাদের অন্য একটা বাড়িতে, সেখানে থাকা কম হয়, এই বর্ষার সময় চারদিকের যে ফাঁকা জমিগুলো রয়েছে সেখানে প্রচুর আগাছা জন্মেছে। কিছুদিন আগেই সেই আগাছাগুলো নিরিয়ে দিয়ে আসা হয়েছিল। আগাছা মানে গাছই, কিন্তু সেই গাছগুলো আমরা চিনি না, যার ফলে সেগুলো আগাছা নাম দিয়েছি। তো সেটা যখন তুলছিলাম, তখন তাই মনে হচ্ছিল যে কোথাও যেন প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করে যাই। প্রকৃতিও তার বিস্তার করবেই, আর আমরাও সেই বিস্তারটা রোধ করে নিজের জায়গাকে সুরক্ষিত কিংবা প্রসারিত করতে চাই। আসলে যুদ্ধও ঠিক তেমনি, প্রত্যেকেই নিজেকে সুরক্ষিত করতে চায়, তারপর প্রসারিত করতে চায়, এবং এই সুরক্ষা এবং প্রসারিত জায়গা থেকে একজনের সঙ্গে অন্যজনের কলহ তৈরি করে। এখানে দরকার কোথাও যেন মিউচুয়াল কোঅপারেশন, কিন্তু সেটা হলে পরে তো নিজের অস্তিত্ব অন্য সবার কাছে প্রকাশ করা যায় না, না জাহির করা যায় না। যাই হোক, পরের বার্তায় চলে যাই। লিখছেন শিপ্রা সাঁতপুয়া গড় হরিপুর থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, অসাধারণ গান, গল্প শুনে মুক্ত হয়ে গেলাম। জীবনের এই গল্পগুলো সত্যি মনকে বড্ড নাড়া দিয়ে যায়, খুব সত্যি কথা। আসলে এই গল্পগুলো কোথাও পৌঁছে দেয় না, শুধু মনকে নাড়া দেয়, একটা জায়গায় দাঁড় করিয়ে নাড়া দেয়, ঠেলে কোথাও পাঠিয়ে দেয় না। খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, আপনার গান গল্প শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে এখন শুরু গরম, উত্তরে বঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল দাদা ভাই, দন্দবত। প্রফুল্ল কুমার সিংহ, আচ্ছা, এখন বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে নেমে এসেছে, উত্তরবঙ্গে হয়তো আবার পরে বাদলা মৌসুম ঢুকবে। এখন দক্ষিণবঙ্গে খুবই বৃষ্টি চলছে। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি চিরন্তনীর প্রেমে পড়ে গেছি। প্রতিটি শুক্র শনি আর রবিবারের অপেক্ষায় থাকি চিরন্তনী শুনব বলে। অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালো লাগাগুলি কিন্তু আমাদের কাছে বড্ড ভালো লাগে, মানে আমাদের বড্ড ভালো লাগে এবং আমাদের কাজ করার একটা প্রেরণা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, ভোরে উঠতে একটু অসুবিধা, তবুও অধিকাংশ দিনই শুনতে থাকি, অনেক ভালো লাগে। সেই এইটুকু যে আপনারা প্রত্যেকে মানে কষ্ট করে অনুষ্ঠানটা শোনেন, এগুলোও কিন্তু আমাদের কাছে একটা বড্ড পাওয়া। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর থেকে, মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল চিরন্তনী উজ্জ্বল ভাই, অপেক্ষা করছি চিরন্তনী অনুষ্ঠান শোনার জন্য। আজকের গল্পটা ভালো, গল্পের সঙ্গে গান মন ভরে যায়। সকালটা সকলের ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও পরিতোষবাবু। এরপরে লিখছেন কে, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, সামনেই রথযাত্রা, তাই একদিন রথ নিয়ে একটা অনুষ্ঠান করবেন? নিশ্চয়ই করব। আসলে রথ তো আমাদের দেহরথ, আমাদের এগিয়ে চলেছে 206 হাড় দিয়ে তৈরি, 206 চাকার মতো, আর তাতে মন বসে আছে সারথি হয়ে, ইন্দ্রিয়গুলো এগিয়ে চলেছে কোণার মতো।

এই যাত্রাও তো একটা রথযাত্রা, যেটা গীতাতে কৃষ্ণও বলেছিলেন। এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উইচ অল দ্য টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী বাই ইয়োর গুড প্রেজেন্টেশন বাট মাই রুম ফ্লাডেড বাই ইয়োর ফেইন ওয়াটার। উড়ে পাওয়ারে সে তো সাংঘাতিক অবস্থা, তাড়াতাড়ি জল নেমে যাক। আসলে সত্যি বৃষ্টি হলে কত মানুষের কত সমস্যা। ঠিক ঠিক। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, জল তরঙ্গ বাজে এই হৃদয়ে নির্জুড়ে, মাতাল হাওয়ায় মন ভেসে যায়, হৃদয় হারায় দূরে, ভোরের এই পাখির কুজন মনকে করে মনকে আকুল করে, হৃদয় যেন ভেসে যায় আজ সাগরের ঢেউয়ের তোরে, উদ্বেল এই ঢেউয়ের খেলা হৃদয় সাগর তীরে, পাখির এই শান্ত কুজন এই মনের নীরে। পায়েল ব্যানার্জি খুব সুন্দর করে কবিতা পাঠান আপনি, থ্যাংক ইউ। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আজ তোমার ভিন্ন ধর্মী গল্প আর অতুল প্রসাদের গানের পরিবেশনা খুব ভালো লাগছে, অসাম। চিরদিন সকল শ্রোতা বন্ধুর জন্য রথযাত্রা নিয়ে দু লাইন পাঠালাম। বারো মাসে তেরো পাবন আসে ঘুরে ঘুরে, রথের মেলায় হরেক মজা, পাপড় জিলিপি খাবো পেট পুড়ে, জয় জগন্নাথ। সত্যি মেলা এবং তার সঙ্গে সঙ্গে পাঁপড় মিষ্টি বিভিন্ন রকম জিনিস নাগরদোলা, এটা কোথাও যেন আমাদের ছোটবেলার থেকে স্মৃতির সঙ্গে এবং জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখনকার যেসব মেলাগুলো হয়, মানে খুব আলট্রা মডার্ন কিছু জিনিসপত্র দিয়ে, সেগুলোতে কোথাও যেন মানে নিজের প্রাণের সঙ্গে সংযুক্ত করতে একটু অসুবিধা হয়, হয়তো জানি না ছোটোবেলাকার এই স্মৃতির জন্য কি না, কিন্তু একটু গ্রামীণ মেলায় যখন যাই তখন সেগুলো একটু ভালো লাগে। থ্যাংক ইউ। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। আসলে এই ছোট্ট কথার মধ্যে দিয়ে কিন্তু তার ভালো লাগাটুকু প্রকাশ করেছেন। এগুলোই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় জিনিস। কিছু কিছু জিনিস আছে যেগুলো মনকে এতটাই মানে ডাইলুটেড করে দেয় যে তখন আমাদের নিজস্বতা দিয়ে আর কিছু আলাদা করে প্রকাশ করার ইচ্ছে ক্ষমতা কিছুই থাকে না, তখন শুধু ভালো লাগাটুকু জানানোটাই যথেষ্ট। এবং এই বোধটাই কিন্তু আজকের এই গল্পটার যথার্থ মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন উচিলদহ কাচারি পাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত, তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই দুজন চিকিৎসকের কথা উল্লেখ করেছেন। পয়লা জুলাই পশ্চিমবঙ্গে চিকিৎসা দিবস পালন করা হয়, বিখ্যাত ভারতরত্ন প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোধাব দিবস তার সম্বন্ধে, এবং দোসরা জুলাই বিখ্যাত চিকিৎসকের কথা ছুঁয়ে গেলেন, হোমিওপ্যাথিক স্রষ্টা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান 1755 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন। তার চিকিৎসার মূল মন্ত্র ছিল রোগের নয় রোগীর চিকিৎসা করতে হবে, তার বিখ্যাত বই অর্গানন অফ মেডিসিন। খুব সুন্দর করে লিখেছেন দুজন ডাক্তারবাবুর কথা, তিনি নিজেও হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপর লিখছেন চন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে, নমস্কার সুপ্রভাত, সঙ্গে আছি, সবাই ভালো থাকুন। সেই সবার জন্য আমরা যখন আমাদের ভালো লাগা এবং কোথাও প্রার্থনাগুলো প্রকাশ করি, তখনই রবীন্দ্রনাথের কথাটা মনে হয় যে সবার সঙ্গে যোগে যেথায় বিহারও, এবং এই যে সবার সঙ্গে যোগ হওয়া, যুক্ত হওয়া, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে ছন্দ, এই যে প্রতিটি মানুষের সঙ্গে যুক্ত হয়ে ভয় ভীতি থেকে নিজেকে মুক্ত করা এবং এগিয়ে যাওয়া, এটাই কিন্তু জীবনের প্রতিক্ষণে বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকেও। আজকে মোটামুটি একদম প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। এরপর মৌমিতা আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে।

রবিবার দিন আবার আমি ফিরে আসব আপনাদের কাছে। তবে রবিবার দিন ভাবছি 5 তারিখ, 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, 5 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু কথা, কিছু গল্প আপনাদের শোনাব। আসলে শ্যামাপ্রসাদের কথা বলতে গেলে আশুতোষের কথাও চলে আসবে স্বাভাবিকভাবেই, কারণ ওরকম একজন দুর্দণ্ড প্রতাপশালী একজন মানুষ, ওরকম একজন পার্সোনালিটি নেওয়া, তার কথা তো ফিরে ফিরে আসবেই। দেখা যাক কীভাবে সাজানো যায় সেদিনের অনুষ্ঠান। তবে আজকে একদম শেষ মুহূর্তে আমরা একদম বন্দে মাতরম দিয়েই শেষ করব এবং শুনতে শুনতে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। আজকে দিনটা শুধু নয়, প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক। আর আজকে হয়তো কলকাতাতে বৃষ্টি হচ্ছে, জল কোথাও কোথাও জানি না জমেছে কি না, জমতেই পারে, হয়তো পরে নেমে যাবে, তার মধ্যেই বাড়ি ফিরতে হবে। সুতরাং মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাদের, সবাই খুব ভালো থাকবেন। বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আর সেই যে ধ্বনি, সেই তো প্রভাত বিনার, সৌর প্রভাত বিনার ধ্বনি। আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস।

প্রত্যেকটা দিন, ক্যালেন্ডারের পাতার প্রতিটা তারিখ চিহ্নিত হয় বিশেষ বিশেষ মানুষের জন্য, বিশেষ বিশেষ কারণে। এবং আমাদের বরেণ্য সাহিত্যিক, বরেণ্য শিল্পী, বরেণ্য স্রষ্টা যারা, তাদের জন্মদিন, সে জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই, বিনত হই তাদের কাছে। আজকে এর প্রভাত বিনায় আমি তাপস, আজ আমাদের সঙ্গে ভাগ করে নেব তেমনি এক মানুষের কথা। আজ তার জন্মদিন। তিনি সাহিত্যিক, আবার পাশাপাশি তার সঙ্গীতে বিশেষ পারদর্শিতা ছিল, সেই সঙ্গে জাদুবিদ্যা তাতেও তিনি সুদক্ষ ছিলেন। অর্থাৎ একই মানুষ যিনি এক আধারে সাহিত্যিক, তিনিই আবার সঙ্গীতে পারদর্শী, তিনি আবার জাদুবিদ্যার চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি অজিত কৃষ্ণ বসু, অক্রিব, এই নামেই তিনি সর্বত্র পরিচিত। আজ তাঁর জন্মদিন, 1912-র 3রা জুলাই জন্মগ্রহণ করেন। আজ প্রভাত বিনায় তাঁর কথা, তাঁর জীবনের পথ চলার গল্প ভাগ করে নেব, আর তার মধ্যে দিয়েই আমরা শ্রদ্ধা জানাব এই বরেণ্য মানুষটি।

1912-র তেসরা জুলাই থেকে 1993-এর 7ই মে, এই যে 81 বছরের জীবন তার, আর এই জীবনের মধ্যেই তিনি কত কাজ করেছেন। হ্যাঁ, অজিত কৃষ্ণ বসু, এই যে একটু আগে বলছিলাম যে তিনি এক বরেণ্য সাহিত্যিক, এবং তাঁর যে সাহিত্য চর্চা মূলত রসসাহিত্য, তার মধ্যেই তাঁর অনেকটা ব্যাপ্তি। তিনি এই যে বিশিষ্ট শিক্ষাবিদ একজন, পাশাপাশি ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের অধ্যক্ষ, কুঞ্জলাল নাগ ছিলেন তার মাতামহ, এবং সেই সময়কার অত্যন্ত বিখ্যাত মানুষ কুঞ্জলাল নাগ। অজিত কৃষ্ণ বসুর জন্ম বেঙ্গল প্রেসিডেন্সির, বর্তমানে বাংলাদেশের ঢাকার গেন্ডারিয়ায়। পিতা শৈলেন্দ্রমোহন বসু, তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা ঢাকা শহরে, ঢাকার জগন্নাথ কলেজ থেকে আইএ, কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরাজিতে অনার্স নিয়ে বিএ, এবং তারপর প্রাইভেটে এমএ 1936 খ্রিস্টাব্দে। বিএ পড়ার সময়ে তিনি আর্ট অব পাবলিক স্পিকিং রচনা লিখে স্বর্ণপদক লাভ করেন, এবং এইভাবেই চিহ্নিত হয়ে রয়েছে তার শিক্ষাজীবন। এবং সেখানেই তিনি বারবার প্রমাণ করেছেন যে সত্যি এক উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী তিনি। প্রথম জীবনে অজিত কৃষ্ণ বসু বিজ্ঞাপনকেই জীবিকা হিসেবে বেছে নেন। ভাবুন, সেই সময়ে, অতটা আগে, সেই সময়ে একদম ব্যতিক্রমী একটি বিষয় তাকে তার জীবিকা তৈরি করছেন। 1939 খ্রিস্টাব্দে বিখ্যাত ব্রিটিশ কোম্পানি ডিজে কিমারে বিজ্ঞাপন বিজ্ঞানে শিক্ষানবিশী করেন। পরে 1941 খ্রিস্টাব্দ থেকে

1950 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঙ্গল ওয়াটার প্রুফ তার প্রচার কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং এই কাজে তিনি দেশে বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছিলেন। এরপর প্রায় 8 বছর কোনো বিশেষ প্রতিষ্ঠানে যুক্ত না থেকে 1958 খ্রিস্টাব্দে গোবরডাঙ্গা কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। 2 বছর পর তিনি কলকাতার আশুতোষ কলেজে যোগ দেন এবং 1977 খ্রিস্টাব্দের জুলাই মাসে অবসর গ্রহণ করেন। এই হচ্ছে তার কর্মজীবন, তার শিক্ষা জীবন। ভাবুন একবার, তিনি ইংরাজিতে এমএ করছেন এবং সেই সময় আর্ট অফ পাবলিক স্পিকিং, তার উপর লিখছেন এবং সেই লেখা এমন মানের হচ্ছে যে তিনি স্বর্ণপদক পাচ্ছেন। এবং তারপর তিনি বেছে নিলেন কি, বিজ্ঞাপন। সেই বেঙ্গল ওয়াটার প্রুফ তার প্রচার কর্মকর্তা। এবং তারপরে কীরকমভাবে তিনি একেবারে অন্য জায়গায় চলে গেলেন, অধ্যাপনার জায়গায়, এবং তারপর অধ্যাপক হিসেবে তার জীবন, অবসর, এই তার শিক্ষা এবং কাজের জীবন, আর অন্যান্য যে দিক সেদিকের কথাও বলবো আজকের প্রভাত বিনায়। আজকের প্রভাত বিনা 100.1 FM গোল্ড, সঙ্গে আমি তাপস, আর আজ শোনাচ্ছি সেই মানুষটির কথা। কারণ এমন মানুষরা যারা সত্যি সত্যি তাদের কাজের মধ্যে দিয়ে স্মরণীয় হয়ে থাকেন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব, স্মরণ করার দায়িত্ব আমাদেরই। আজ তাঁর জন্মদিন, অজিত কৃষ্ণ বসু।

0: বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা প্রভাত বিনা 100.1 FM গোল্ডে
1: প্রভাত বিনা আজ আপনাদের সঙ্গে আমি তাপস। আর আজকের প্রভাত বিনায় আমরা জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি অজিত কৃষ্ণ বসুকে, যিনি এক আধারে রসসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। 3রা জুলাই তার জন্ম। একটু আগে বলছিলাম তার শিক্ষা জীবনের কথা। তিনি ইংরাজিতে এম এ করেছেন, তারপর বিজ্ঞাপন বিভাগে কাজ করেছেন এবং তারপর অধ্যাপনা। এভাবেই তার শিক্ষা জীবন, তার কর্মজীবন কেটেছে। যখন অধ্যাপনা করতেন তখন তার আরও একটু আর্থিক সচ্ছলতার জন্য অনুবাদে আত্মনিয়োগ করেন। তার সাহিত্য জীবনও কিন্তু শুরু হয়েছিল এই অনুবাদের মাধ্যমেই। 1926 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে টমাস মুরের দ্য লাইট অব আদার ডে এই কবিতা অনুবাদ করেন। মুদ্রিত হয় খোকাখুকি পত্রিকায়। তিনি ব্যঙ্গ ও কৌতুক রসের বিভিন্ন কবিতা এবং কৌতুক প্রধান গল্প উপন্যাস রচনা করে বেশ পরিচিতি লাভ করেন। বিচিত্র ছন্দের ব্যবহার এবং তার সাথে কৌতুক রস ও দাস

অনেক তত্ত্বের মিশ্রণে তিনি রচনা করেন পাগলা গারুদের কবিতা, এবং বলা হয় যে এই পাগলা গারুদের কবিতা হচ্ছে তাঁর এক অক্ষয় কীর্তি। লুনার এবং লিরিক্সের যুক্ত রূপ লিনারিক্স নামে পরিচিত আঙ্গিকে লেখা শ্যাডো ইন দ্য ডার্ক 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত তার উদ্ভট ও খাপছাড়া এমন 45টি ইংরাজি কবিতার এক অভিনব সংকলন, অর্থাৎ তিনি অনুবাদ করছেন, তিনি বাংলায় লিখছেন, ইংরাজি থেকে বাংলা করছেন, আবার ইংরাজিতে কবিতা লিখছেন। বোম্বে থেকে প্রকাশিত বিখ্যাত কার্টুন পত্রিকা শঙ্কর্স উইকলিতে ইংরাজি কৌতুক কবিতা লিখেছেন।

হচ্ছে একেবারেই ব্যঙ্গ বা রসের কবিতা, অর্থাৎ রসসাহিত্যিক। এইভাবেই মানুষ চিনেছেন, মানুষ মনে রেখেছেন অজিতকৃষ্ণ বসুকে।

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি অজিত কৃষ্ণ বসুকে। আজকে 3রা জুলাই প্রভাত বিনায় এই শ্রদ্ধাঞ্জলি, সঙ্গে আমি তাপস। একটু আগে বলছিলাম তার শিক্ষা জীবনের কথা, তার কর্মজীবনের কথা। তিনি পাশাপাশি এই যে সাহিত্যিক, একজন বরেণ্য সাহিত্যিক, রস সাহিত্যিক, তারও পাশাপাশি তিনি সঙ্গীতজ্ঞ। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ ছিল। 8 বছর বয়সে কণ্ঠসঙ্গীতে তালিম নিতে শুরু করেন কৃষ্ণচন্দ্র দে এবং ঢাকার উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী গুল মোহাম্মদ খাঁ এবং সবশেষে সঙ্গীতাচার্য তারাপদ চক্র।

চক্রবর্তীর কাছে। ওস্তাদ কাহিনী গ্রন্থে তিনি তার সঙ্গীত জীবনের কথা বলেছেন এবং বহু বিশিষ্ট ওস্তাদের চমকপ্রদ কাহিনী বিবৃত করেছেন। তার প্রিয় ছাত্র ছিলেন অনুপ ঘোষাল। তার স্মৃতির স্মরণিকা নামের একটি ক্যাসেট, সেখানে প্রতিটি গান কিন্তু ছিল অজিত কৃষ্ণ বসুর লেখা। অর্থাৎ এই মানুষটি উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করছেন, গান শিখছেন এবং পাশাপাশি পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি যে তিনি একজন প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং গীতিকার অজিত কৃষ্ণ বসু। অর্থাৎ যে মানুষটি ইংরাজিতে এমএ করে ইংরাজি সাহিত্যের প্রতি অনুরাগী হলেন এবং ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করছেন, আবার ইংরাজি কবিতা লিখছেন, সেই মানুষটি আবার গানের জগতের ক্ষেত্রে কিন্তু অনেকটা উঁচু আসনে বিরাজ করছেন। তার আরও একটি দিক আছে, বলবো সে কথা এই গানটার পর।

অকৃবল, অজিত কৃষ্ণ বসু। আজকের প্রভাত বিনায় তার জন্মদিনে তার কথা বলছিলাম, বলছিলাম তার সাহিত্যিক হিসেবে অবদানের কথা, ভূমিকার কথা, বলছিলাম গানের জগতে তার পদচারণার কথা। তার কিন্তু আরও একটা দিক ছিল, স্কুল জীবন থেকেই তিনি বন্ধু যাদু সম্রাট পিসি সরকার সিনিয়র, তার সঙ্গে একেবারেই সমান্তরালভাবে জাদু চর্চা করেছিলেন, কিন্তু মঞ্চে কখনো অবতীর্ণ হননি। তবে জাদুকরের বিচিত্র জীবন ও তার কৌতূহলোদ্দীপক ঘটনা নিয়ে লেখা তার জাদু কাহিনী গ্রন্থটি 1964 খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার পায়। দেখুন, তিনি সাহিত্যের ক্ষেত্রে তো নানান চর্চা করছেন, বলছিলাম ইংরাজি থেকে বাংলা করছেন, আবার ইংরাজিতে কবিতা লিখছেন, যে কবিতা সারা ভারতে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। আবার যখন গানের জগতে গেছেন, সেখানেও কিন্তু তিনি সাহিত্যিক হিসেবে তার পরিচয় রেখেছেন। যখন লিখছেন ওস্তাদ কাহিনী গ্রন্থ, তার সঙ্গীত চর্চার কথা লিখছেন এবং বহু ওস্তাদের কথা লিখছেন সে বইতে। আবার যখন জাদু চর্চা করছেন, তখনও তার লেখক বা সাহিত্যিক হিসেবে ভূমিকা রেখেছেন। যখন লিখছেন জাদু কাহিনী এবং যে গ্রন্থটি সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হচ্ছেন, এমনই একজন গুণী মানুষ, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, জাদুবিদ্যায় পারদর্শী অজিত কৃষ্ণ বসু।

সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, জাদুবিদ্যায় পারদর্শী অজিত কৃষ্ণ বসু তাঁর জন্মদিনে আজকের প্রভাত বীণায় আমি তাপস তাঁর জীবনের কাজের বিভিন্ন দিকের কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছিলাম। আসলে এমন স্রষ্টা, এমন গুণী মানুষেরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে পারেন, এটা আমাদের আশঙ্কা। তাই বারে বারে তাঁদের কথা বলা, এটা আমাদের কর্তব্য। তাঁর যে বিভিন্ন গ্রন্থ যা প্রকাশিত হয়েছে, একটু সেদিকে চোখ বোলাই। অনুবাদ গ্রন্থ হাকলবেরি ফিন মার্ক টোয়েন, অর্থাৎ তার বাংলা অনুবাদ করেছিলেন টম সোয়ার। ওয়াশিংটন স্কোয়ার ফ্যাটন ইন দ্য সুবার্ব, দ্য স্কারলেট লেটার, অরিগন ট্রি, তার কবিতা সংকলন পাগলাগারদের কবিতা এক নদী বহু তরঙ্গ, নে তে তেরি তোম, ছোটদের বই খামখেয়ালি ছড়া, আজব ছড়া, ছড়ার মিছিল, তার ম্যাজিকের বই জাদু কাহিনী, ম্যাজিকের গল্প তাসের বিচিত্র ম্যাজিক, তার উপন্যাস প্রজ্ঞা পারমিতা সানাই, শকুন্তলা স্যানিটোরিয়াম, চন্দনপুরের কাহিনী, শেষ বসন্ত, বিধাতা, ম্যারিনা ক্যান্টিন, নন্দিনী সোম, গল্প সংকলন জীবন সাহারা, সৈকত সুন্দরী ও বহু পুরুষ। প্রায় শেষ দিন পর্যন্ত তিনি সৃষ্টিকর্মে মেতেছিলেন। অজিত কৃষ্ণ বসু।

অজিত কৃষ্ণ বসুকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের প্রভাত বিনা। ছিলাম তাপস, আবার থাকবো 8:30 মনের মেলোডিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: তু আন হে, তু শান, তু হি দেশ কা অভিমান হে। আব আপ ভি বড়ায়ে দেশ কা সম্মান। শর্ট সার্ভিস কমিশন অফসার বনকর ভারত।

সুরেলে একটা গান শোনাতে হবে, এই কারণেই কিন্তু শোনায়নি। এই গানটা শোনাবার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আজকের দিনটা, একদম তাই, আজকের এই দিনটা এই গানের সঙ্গে যুক্ত এক মানুষের জন্মদিন। এই যে শুনছিলাম আশা ভোঁসলেকে, তিনি কিন্তু তার বাবার সঙ্গেও গান গেয়েছেন, আর এই গানে তার সঙ্গে অমিত কুমারের সঙ্গে। আজ 3রা জুলাই, অমিত কুমার তার জন্মদিন। আমরা কিন্তু আজকের মধুর মেলোডি জুড়ে, অনেকটা অংশ জুড়ে তার গান আপনাদের সামনে হাজির করব, বাংলা আধুনিক গান, বাংলা ছায়াছবির গানে। তাকে আমরা যেভাবে পেয়েছি সেরকম বেশ কিছু গান দিয়ে সাজানো হবে আজকের মনের মেলোডি। আর সেই সঙ্গে আপনারা, আপনারা তো যোগ দেবেনই আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের SMS-এ, সেই সমস্ত কিছু নিয়েই আজ সকাল 10টা পর্যন্ত আমি তাপস। আবারও বলি, আজ জন্মদিনে গানে গানে অমিত কুমার, তাকে আমরা তার গানে জন্মদিনের শুভেচ্ছা জানাবো।

তার গানের মধ্যে, তার কণ্ঠের মধ্যে যে জাদু রয়েছে, যে মায়া রয়েছে, তা আমরা দীর্ঘ বছর ধরে শুনেছি, শুনছি। এই যে কিশোর কুমার, তার পুত্র অমিত কুমার, বলা হয় যে গান মানে শুধু সুর নয়, গান মানে রক্তের ভেতর বয়ে চলা এক নদী। কিশোর কুমার সেই নদীর নাম রেখে গেছেন, আর সেই নদীতে নৌকো বেয়েছেন তারই ছেলে অমিত কুমার। বাবা কিংবদন্তি, এটা আশীর্বাদ নাকি একটা চাপ, এই প্রশ্ন নিয়েই কিন্তু অমিত কুমারকে দীর্ঘ বছর ধরে গান গাইতে হয়েছে। এবং অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন যে বাবা কিশোর কুমার এটা তো একটা অ্যাডভান্টেজ, একটা সুযোগ, ফলে বিভিন্ন জায়গায় তার পৌঁছতে খুব একটা কষ্ট হয়নি, খুব একটা বেগ পেতে হয়নি, কিন্তু পৌঁছে তো যাওয়া যায়। সেই জায়গায় নিজেকে ধরে রাখা সেটা কিন্তু বাবার জন্য সম্ভব হয় না, সেটা নিজেকে প্রমাণ করতে হয়। এবং অমিত কুমার এই যে দীর্ঘ বছর ধরে নিজেকে প্রমাণ করেছেন হিন্দি ছবির গানে, বাংলা আধুনিক গানে, বাংলা ছায়া ছবির গানে, বারে বারে নানাভাবে ধরা দিয়েছেন আমাদের মধ্যে। আজ সেরকম বেশ কিছু গান নিয়ে আমরা হাজির হয়েছি। আর আপনারা যারা প্রতিদিন আসেন হোয়াটসঅ্যাপে বা এসএমএসে 9903059922 এই নম্বরে, আবার বলি 9903059922 এই নম্বরে, তারা একটা বিষয়ে আজ কথা বলবেন। শুধু কথা নয়, আজ কিন্তু আপনাদের সৃষ্টি করতে হবে স্লোগান, চার লাইনের একটি স্লোগান বানাতে হবে এবং পাঠাতে হবে। কি নিয়ে পাঠাতে হবে? আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে একটি বিশেষ দিন, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস, অর্থাৎ যে দিবসে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করি, আমরা মনে মনে শপথ নিই, না কোনোভাবেই প্লাস্টিকের ব্যাগ আমরা ব্যবহার করব না, কারণ আমাদের পরিবেশ দূষণের জন্য অনেকটা দায়ী এই ব্যাগ। সুতরাং পরিবেশ, যে পরিবেশ একেবারে একান্তভাবে আমাদের, তাকে রক্ষার দায়িত্ব আমাদের, এবং সেই জন্যে নো প্লাস্টিক ব্যাগ, এটাই আমাদের শপথ আজকের দিনে। আরও বিশেষ করে আপনি চার লাইনের মধ্যে একটি স্লোগান তৈরি করুন যার বিষয় প্লাস্টিক ব্যাগ আমরা কোনোভাবেই ব্যবহার করব না, এই বিষয় নিয়ে মানুষকে ধাক্কা দেওয়ার জন্য তৈরি করুন। আর তারপর পাঠিয়ে দিন 9903059922 এই নম্বরে। মনে রাখবেন, শুধু কথায় নয়, গপ্পে নয়, একেবারে স্লোগান তৈরি করুন এবং পাঠিয়ে দিন। আর সেই স্লোগান যখন তৈরি করবেন, তখন আপনার কানে কানে আজ সকালের গানে গানে আমাদের সঙ্গে আছেন, কে আছেন? ওই যে বাংলার আধুনিক এবং ছায়াছবির গানের অন্যতম অমিত কুমার। আমরা শুরুতে শুনেছিলাম আশা ভোঁসলের সঙ্গে অনুরাগের ছোঁয়া ছবির গান, তারপর শুনছিলাম তাঁরই একটি আধুনিক গান, এবং এইবার যে গানটা শুনব অত্যন্ত জনপ্রিয় একটা গান, ছবির নাম হংসরাজ।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবে লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে যায়?
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই।

আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি, আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি। এই ঠেলা বল তুমি কে? আমি ট্রাফিক পুলিশ, রোদ নেই জল নেই আছি কাঁড়া দানি।

0: মনমারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: হ্যাঁ

মডার্ন মেলোডির সঙ্গে তাপস 100.1 FM গোল্ডে। আর আজ সকালে গানে গানে জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি অমিত কুমারকে, আর সেই সঙ্গে আজকের এই দিনটা 3রা জুলাই, এই দিনটা পালিত হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে প্রত্যেক বছর বিশ্বজুড়ে কিন্তু পালিত করে। এদিনটা আমাদের পরিবেশের উপর প্লাস্টিক ব্যাগের যে ক্ষতিকারক প্রভাব সেটি বারে বারে মনে করিয়ে দেয় এবং এর ব্যবহার কমাবার জন্য সকলের প্রচেষ্টাকে উৎসাহিত করে। ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড সংস্থা আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস প্রতিষ্ঠা করে। সুতরাং আজকের দিনে আপনার শপথ হোক এবং সারা বছর জুড়ে এই দিনটার শপথ মনে মনে আপনি পালন করুন, এবং শুধু মনে মনে নয়, আপনার প্রতিদিনের ব্যবহারিক জীবনে আপনি পালন করুন। কোনোভাবেই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না, কারণ আপনার পরিবেশকে আপনি রক্ষা করবেন, এ দায়িত্ব আমার আপনার সকলের। আর আজকের দিনে যারা আমাদের হোয়াটসঅ্যাপ করেন, SMS করেন 9903 তে, তাদের স্লোগান তৈরি করতে বলেছি 4 লাইনের মধ্যে, যে স্লোগানের মধ্যে দিয়ে মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন প্লাস্টিক ব্যবহার কোনোভাবেই যাতে তারা না করেন সেই ভাবনাকে। সৌভিক সরকার কসবা খালতু থেকে জানিয়েছেন যে প্লাস্টিক নয়, প্রকৃতির হাত ধরি সবুজ পৃথিবী গড়তে আজই শপথ করি। কাপড় বা কাগজের ব্যাগ হোক সবার সঙ্গী, প্লাস্টিক মুক্ত হোক আমাদের আগামী। সৌভিক সরকার পাঠিয়েছেন এই স্লোগান কসবা খালতু থেকে। এরপর দেখি আর কে স্লোগান পাঠিয়েছেন। স্লোগান পাঠিয়েছেন না, আজ অন্য কথা নয়, হ্যাঁ স্লোগান পাঠিয়েছেন যিনি আসলে এত কথা লিখেছেন সেখানে আপনার নামটা খুঁজে পাওয়াটাই খুব কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। যাই হোক, আপনার লেখাটা পড়ি অন্তত। ক্যারি ব্যাগ নেব না, পরিবেশ দূষণ করব না, ক্যারি ব্যাগ মাটিতে মিশে না, পরিবেশ দূষণ করব না, সবুজ গাছ কাটব না, কাপড়ের ব্যাগ সাথে রাখব, সবুজ পৃথিবী গড়ে তুলব। এই কথা জানিয়েছেন এবং অমিত কুমারের জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু যিনি জানিয়েছেন তিনি নিজের নাম লেখেননি, যদিও আগের একটি মেসেজ থেকে দেখতে পাচ্ছি তিনি যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এইটি। তাহলে গানে গানে শ্রদ্ধাঞ্জলি কিশোর কুমারকে। আমরা গান শুনব, আর গান শুনতে শুনতে অপেক্ষা করব সংবাদের জন্য। সংবাদের পর কিন্তু আবার ফিরব আজকের মনের মেলোডিতে, যেখানে আপনার সঙ্গে রয়েছি আপনার বন্ধু তাপস।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

হাদেদ পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডের মনের মেলোডি, সঙ্গে তাপস। আর খবরের পর আমরা আজই গান দিয়ে শুরু করলাম। সেই গানের মধ্যে রয়েছেন যারা শক্তি ঠাকুর ছাড়াও, যার কণ্ঠ তিনি অমিত কুমার। আজ তার জন্মদিন, সে জন্মদিনে আমরা তার গানে গানে আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, জন্মদিনের শ্রদ্ধা জানাচ্ছি। আর এদিকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস আজ, আর সেরকম একটা দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা আপনাদের ভাবনার কথা মানুষকে ভাবানোর জন্য আপনারা পাঠাচ্ছেন স্লোগান তৈরি করে। তারাকে বলি যে এই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত যে দিবস, এই দিনটি কিন্তু প্রতি বছর পালিত হয় এবং প্লাস্টিক ব্যাগের মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করতে এই আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটা কথা বলি যে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 5 ট্রিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়। একটি সাধারণ প্লাস্টিকের ব্যাগ পচে মাটিতে মিশে যেতে 100 থেকে 1000 বছর পর্যন্ত সময় লাগতে পারে। মানে এই দীর্ঘ সময় জুড়ে কিন্তু তারা একেবারে আবর্জনার মতন থেকে যাবে এবং সত্যি সত্যি আপনার পরিবেশ সেখানে একটা সমস্যা তৈরি করবে। এগুলো পুরোপুরি ধ্বংস না হয়ে অতি ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা মাটি, জল এবং আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। প্লাস্টিক দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক পাখি ও প্রাণী মারা যায়, আর সেই জন্যই পরিবেশ রক্ষায় আমাদের সকলের উচিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থলে বর্জন করা এবং কাপড়ের ব্যাগ বা অন্যান্য যে সমস্ত বিকল্প তাকে বেছে নেওয়া। আর আপনারা আজকের এই দিনে দাঁড়িয়ে এই সকালে আপনাদের ভাবনার কথা জানাচ্ছেন স্লোগানের মধ্যে দিয়ে, স্লোগান তৈরি করছেন মানুষকে ভাবানোর জন্য। দীপঙ্কর মাল পাঠিয়েছেন গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে, বলছেন যে পরিবেশ নয় প্লাস্টিককে ভুলি, আসুন সুন্দর পৃথিবী গড়ে তুলি। পরের হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন রমা রায়, ভি রোড দাসনগর কাওড়া 5, প্লাস্টিক ব্যবহার করব না ভাই, চলো বলি একসাথে আবর্জনা মুক্ত দেশ হবে, রাখি হাত সবাই হাতে হাতে। তারপর পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, বলছেন প্লাস্টিক নয় আর দরকার, প্রকৃতির কোক জয় জয়কার, দূষণ মুক্ত সবুজ এই দেশ, প্লাস্টিকের ব্যবহার কোক শেষ। এবং প্রত্যেকেই এই স্লোগানের পাশাপাশি কিন্তু আপনারা জানিয়েছেন অমিত কুমারের জন্মদিনে আপনাদের শ্রদ্ধাঞ্জলি, আপনাদের শুভেচ্ছা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: FM Gold. আর সেখানে এই মুহূর্তে চলছে মনের মেলোডি, যখন স্টুডিওর ঘড়ি বলছে সকাল 9:31 হয়ে 15 সেকেন্ড। কিশোর কুমার, তার পুত্র অমিত কুমার, তার জন্মদিন, তার গাওয়া গান, কখনো একাই তিনি, কখনো বা অন্য শিল্পীর সঙ্গে, কখনো আশা ভোঁসলে, কখনো শক্তি ঠাকুর, কখনো অনুরাধা পোরবাল, কখনো বা তুফান ছবির গান, কখনো অনুরাগের ছোঁয়া, কখনো দুটি পাতা, কখনো আক্রোশ, এরকম অসংখ্য বাংলা ছবিতে

আমরা তাকে পেয়েছি গানে গানে। আর আপনাদের পেয়েছি আজ সকালে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে দাঁড়িয়ে 9903055992 এই নম্বরে আপনারা পাঠাচ্ছেন আপনাদের স্লোগান। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পাঠিয়েছেন, প্লাস্টিক বর্জন করি আজ, পৃথিবী পাক নতুন সাজ, সবুজ হোক প্রতিটা দিন, তবেই মিটবে পৃথিবীর ঋণ। বেশ, পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, আর নেব না প্লাস্টিক, করব ত্যাগ, এবার থেকে ধরব শুধুই কাপড়ের ব্যাগ। বেশ, এবার পাঠিয়েছেন গৌরপাল মুম্বাই থেকে, প্লাস্টিক হলো এক দ্বিমুখী তরোয়ালের মতো, এটি অতুলনীয় সুবিধা, পরিচ্ছন্নতা ও সাশ্রয়ী ব্যবহারের সুযোগ করে দেয় এবং এর দূষণ সম্পর্কে আপনি বলেছেন নিঃসন্দেহে, কিন্তু স্লোগান চেয়েছিলাম, তাই আজ কথা নাই, আজ স্লোগানের খোঁজ। কেমন? কিশোর বালি খাওড়া থেকে বলছেন, কথায় কথায় কথা বাড়ে, যেটা বলেছে সেইটা পাঠান। আজ স্লোগান শুনতে চেয়েছি, তাই শুধুমাত্র কথা যারা লিখে পাঠিয়েছেন আজ কিন্তু পড়ব না, শুধু স্লোগানগুলোই পড়ব যারা স্লোগান তৈরি করেছেন পাঠিয়েছেন। আপনার অনেকেই অনেক কথা লিখছেন, ধন্যবাদটুকু খালি দেব। পুনে থেকে উৎপল মুখার্জি, ভালো লেগেছে অনুষ্ঠান, বেশ আমিও ধন্যবাদ জানাই আপনাকে। সীমা দাস পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, পাঠিয়েছেন যে ফুল ফোটে সকালে আর পাখি গায়ে গানে, প্লাস্টিকের বিষে আজ সেই প্রকৃতি কাঁদে, এসো সবে হাত ধরি, কাপড়ের ব্যাগ গড়ি, সুন্দর এই ধরিত্রীকে দূষণ মুক্ত করি। পাঠিয়েছেন মিনা কর্মকার দমদম থেকে, আসুন সবাই প্রমিজ করি, প্লাস্টিক ব্যাগ ধরব না, আসুন সবাই হাত মেলাই, প্রকৃতি ধ্বংস করব না। বেশ, আবার পড়ব, তার আগে গান, আর সেই গানে আবারও অমিত কুমার সঙ্গে আশা ভোঁসলে।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আছে আমার হাতের কাছেই। আমি মানে তাপস, আর আজকের মনের মেলোডি আমরা অমিত কুমারের জন্মদিনে তার গাওয়া গান শুনছি। আর আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা, আর আপনারা ভাগ করে নিচ্ছেন 9903059922 তে। আজ সকালে মানুষকে সচেতন করতে করতে আপনাদের বানানো স্লোগান পাঠিয়েছেন নিশাকর্ধকর আমতা জগদ্ধাত্রী তলা কাওড়া থেকে। বলছেন, আমরা সবাই প্রতিজ্ঞা করি ভাই, প্লাস্টিক বর্জন করি তাই, সাথে থাকবে প্লাস্টিক ছাড়া ব্যাগ, আমরা সবাই প্লাস্টিক

পাবো ব্যাগে। পাঠিয়েছেন যেটা পাঠিয়েছেন সেটা বোধহয় আজকের প্রয়োজনীয় নয়। অমিতাভ হোর, গলফ গার্ডেন, কলকাতা। তার সঙ্গে অমিত কুমারের আলাপ হয়েছিল সে কথা বলছেন, বেশ। আর স্লোগান বলছেন, প্লাস্টিক ব্যাগ চলবে না। আর বলছি আমি বারবার, পরিবেশ করো না কো ছাড় খার, জুট ব্যাগ ভালো বাজারেতে চল। আর তারপরে আমরা চলে যাই, পাঠিয়েছেন এই যে আপনারা, হ্যাঁ বেশ, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। হ্যাঁ, অমিত কুমারের কথা বলছেন আর প্লাস্টিক বর্জনের স্লোগান বলছেন, এসো আজ আমরা হাতে হাত ধরি, প্লাস্টিক ব্যাগ বর্জন করব এই প্রতিজ্ঞা করি, পরিবেশ রক্ষা করতে সবুজায়ন গড়তে, সবাইকে বলি কাপড়ের ব্যাগ হাতে ধরতে। তারপর পাঠিয়েছেন সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে বলছেন, কাল কোক বা আজ, রাখতে ভালো পরিবেশ ও সমাজ, প্লাস্টিকের ব্যাগ করব ত্যাগ। এবার পাঠিয়েছেন জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে, প্লাস্টিক ব্যাগ বর্জন করো, পৃথিবীকে ভালোবাসো, কাপড়ের থলি হাতে নাও, দূষণ মুক্ত দেশ করো, একটি ব্যাগে হাজার ক্ষতি, ভবিষ্যৎ যায় কারিয়ে, আজই শপথ নাও সবাই, প্লাস্টিক দেবে সরিয়ে। আর আরো একটি মেসেজ হোয়াটসঅ্যাপ চলে এলো, অপর্ণা মাল, গঙ্গাধরপুর কাওড়া থেকে পাঠিয়েছেন, প্রভাত বিনা ভালো লেগেছে জানিয়েছেন আর বলছেন, এসো তবে আজ সবে করি পণ, প্লাস্টিক বর্জন করি, বাঁচাই পরিবেশন, পরিবেশ পরিবেশনটা এক মানে বদলে যায়, তাই না? বেশ, গানে গানে বন্ধুদের ভালোবাসা জানানো, আর আজকের গান আপনারা জানেন একেবারেই অমিত কুমারের।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM গোল্ডে শুনছেন মনের মেলোডি, সঙ্গে রয়েছি আমি তাপস। আর আজকের মনের মেলোডির একদম শেষ মুহূর্তে রয়েছে ছোট ছোট হোয়াটসঅ্যাপ মেসেজ। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে দাঁড়িয়ে আপনাদের স্লোগান পাঠিয়েছেন বেহালা থেকে অনিরিনা ঘোষ। বলছেন, এসো করি পণ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা। ভেবে দেখেছ কি, পৃথিবী না থাকলে থাকব কোথায় মোরা। পাঠিয়েছেন প্রদীপ মুখোপাধ্যায় জগাছা কাউড়া থেকে, আর নয় পরিবেশ দূষণ, শুরু হোক প্লাস্টিক বর্জন। পাঠিয়েছেন কুননগর থেকে মানসী বৈদ্য, আজ থেকে প্লাস্টিক করিলাম বর্জন, এবার থেকে কাপড়ের ব্যাগ করিলাম অর্জন, প্লাস্টিক সহজলভ্য ত্যাগ করিলে সমাজ হবে সভ্য। তাহলে আজ এইটুকুই মনের মেলোডি, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আর সেই পর্যন্ত তাপস বলবে টাটা, আর শেষ গানে সঙ্গে আবার জন্মদিনের সেই মানুষটিকে, অমিত কুমার।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিচি সফল ভারত সফর শেষে দেশে ফিরেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভা নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথা উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ এ মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুই দেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যাল এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকিচি ভারত সফর শেষে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়েছেন। কিয়োডো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে জাপান ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন।

0: পুরের প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমে ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন হচ্ছে। এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতে লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিআইটি এবং বণিক সংগঠন সিআইই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যে এই কনক্লেভ, এই সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ভিজিনজাম সমুদ্রবন্দরের শেয়ার বা অংশীদারিত্বে যে কোনো রকমের পরিবর্তন কেবল সরকারের অনুমতি সাপেক্ষেই সম্ভব। মুখ্যমন্ত্রী আরও জানান, বিদেশি একটি প্রতিষ্ঠানের 49% শেয়ার বিনিয়োগের ঘোষণা রাজ্য সরকারকে না জানিয়েই প্রকাশ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: নিশ্চিত রূপ সে আনে বালে সময় মে আপনার কালখণ্ড লোক ইয়াদ রাখে, ইসলিয়ে আমি সংসদীয় পরম্পরাও, সংসদীয় প্রপার্টিও ও সংসদীয় গরিমা কো উঁচা উঠাতে হুয়ে রাজ্যকে বিকাশ কে লিয়ে যোগদান দেনা হ্যায়। ওর ইসলিয়ে এক বিধায়ক কি ভূমিকা কেসি হোনি চাহিয়ে, আপনি জনতা কো চুনকর ভেজা হ্যায়, যাহা আপকি এক আপনি বিধানসভা কি জিম্মেদারি হ্যায়।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহল করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর, অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী এই তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জম্মু ও কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, অমরনাথ যাত্রা হল ভারতের অন্যতম পবিত্র ও প্রাচীনতম তীর্থযাত্রা। এটি দেশের চিরন্তন আধ্যাত্মিক ঐতিহ্য, বিশ্বাস ও ভক্তির সুদৃঢ় পরম্পরাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমরনাথ যাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনিজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনিজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনিজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ 30টি একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানেই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে হামলা

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: চলে যাব পরের গানে। শুভমিতা গান শুনতে চেয়েছে, শুভমিতা ব্যানার্জির গান শুনতে চেয়েছে, আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।
1: অর্ণাশীলের লেখা গান।

0: এমন একটা গান এই অনুষ্ঠানের যে একটা অদ্ভুত ফ্লেভার, সেই ফ্লেভারটাই বদলে দেয়। সত্যি সত্যি এই গানের কাছে মাথা নত করে থাকা যায়।
1: এবং এই সময়টা যখন আকাশ মেঘলা, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, এই সময়টা এই গানটা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে।
0: আমরা পরবর্তী গানে চলে যাই। রমা রায় ভিরোড দাসনগর হাওড়া পাঁচ থেকে অনুরাগের ছোঁয়ার একটি গান শুনতে চেয়েছেন। আজ অমিত কুমারের জন্মদিন, গায়ক অমিত কুমার, এবং অনুরাগের ছোঁয়া ছায়াছবি থেকে তার কণ্ঠে এই গানটি আমরা শুনে নেব।
1: গৌরী প্রসন্ন মজুমদারের কথায় অজয় দাসের সুরে, শিল্পী অমিত কুমার।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: আপনার পছন্দের গান, পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়,
1: একসঙ্গে বলেছি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনছিলাম আমরা। আমি মেলা থেকে কবে থেকে যে গান শুনছি সত্যি আমরা মানে ভাবতেই পারি না।
0: গানটি শুনতে চেয়েছিলেন অনুপম দাস মিঠু, না অনুপম দাসই হবে নিশ্চয়ই, অনুপম দাস মিঠু দাস কসবা কলকাতা 42 থেকে। আর পরের গানে যাব, কিন্তু পরের গান কোনটা, মানে কোন গান শোনাবো?
1: আচ্ছা আমরা ফোনের বন্ধুদের একটু গান শোনাই। হ্যাঁ
0: বেশ,
1: বর্ধমান থেকে রূপসুন্দর ঘোষ একটি নজরুল গীতির অনুরোধ করেছেন, আমরা শুনে নি সেটি শম্পা কুণ্ডুর কণ্ঠে।
0: বেশ।

0: আবারও ফোনের বন্ধুর অনুরোধ, দুটি ছবির অনুরোধ করেছিলেন, তার মধ্যে থেকে আমরা তিলোত্তমাকে বেছে নিয়েছি,
1: কারণ আমাদের হাতে সময় সংকলনের একটা ব্যাপার থাকে।
0: সবার সবার গান শোনাতে ইচ্ছে করে, মানে সবার অনুরোধ শোনাতে ইচ্ছে করে। মান্নাদের কণ্ঠে এই গানটি আমরা শুনে নেব। অনুরোধ জানিয়েছেন মঞ্জু কর্মকার জামশেদপুর থেকে।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে মান্না দে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এইভাবেই আমরা স্মৃতির মণিকোঠায় কত কি যে ধরে রাখি, সত্যি কি হিসেব করা যায় যায় না। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছিলাম।
1: শুনতে চেয়েছিলেন তাপস, সৌরভ, সাগরিকা ও শম্পা খাঁ, নাকতলা, কলকাতা 47 থেকে। মিল্টু ঘোষের কথায় অমল মুখোপাধ্যায়ের সুরে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম।
0: এরপরে যে গানটি আমরা শুনব, রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে আশীর্বাদ ছবির গান, খরসরাই মধ্যমপাড়া হুগলি থেকে মোহন দে, আলপনা দে এবং হুগলি থেকে শ্বেতা।
1: গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শিল্পী রানু মুখোপাধ্যায়।

0: রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম। আবারও আমরা অমিত কুমারের গানে যাই। অমিত কুমারের আজকে জন্মদিন, অনুরোধ জানিয়েছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়সী, রিমাধর, আমতা জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।
1: চিরঞ্জিত বসুর কথায় সৌম্য বসুর সুরে অমিত কুমার গাঙ্গুলী।

আশা ভোসলের কণ্ঠে গানের অনুরোধ করেছেন। চাঁদনীপাড়া হুগলি থেকে রাজকুমার শীল, প্রতিদান ছবি থেকে শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় বাপ্পী লাহিড়ীর সুরে।

0: আশা ভোসলের কণ্ঠে গান শুনছিলাম ফুলদানিতে সাজিয়ে রাখা। আমরা চলে যাব পরের গানে, তাই তো?
1: শেষ গানে বলা ভালো,
0: শেষ গানে।
1: সুবীর সেনের কণ্ঠে গান, এই গান সুধীন দাশগুপ্তর কথায় সুরে।
0: শুনতে চেয়েছেন কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল, আর

এই গানের পরেই কৃষ্ণা এবং অ্যামিলিয়া কিছুক্ষণের জন্য ছুটি চাইবে এবং তারপর 2:30 মিনিটে সুরেলা সফরে মেলোডি মেকারকে নিয়ে আবার ফিরে আসছি।

0: সুরেলা সফর শুরু করলাম মহার ছবির এই গান দিয়ে, হেমন্ত কুমারের কণ্ঠে। কিন্তু যার জন্য বিশেষ করে এই গান শোনা, তিনি মদন মোহন, রাজিন্দর কৃষণের সুরে। রাজিন্দর কৃষণ, কৈফি আজমি, এরকম তার কোলাবোরেশন অর্থাৎ মদন মোহনের সাথে কোলাবোরেশনে এরকম কিছু লিরিসিস্ট বারবার যাদের গান মদন মোহনের সুরে আমাদের কানে একেবারে ইঁটে বসে থাকে, এবং তার সুর মানেই একরাশ মোহময়তা, তার সুরের রাজা তিনি। সুরের রাজার নামটিও যেন সার্থক, লিটারালি আক্ষরিক অর্থে সুরের রাজার নামটিও ভীষণভাবে সার্থক, সুরের সাথে সম্পৃক্ত।
1: একদমই তাই। 50, 60, 70-এর দশক, সেই সময়টার কথা যদি ধরি, যদিও তার কর্মজীবন সীমিত, কিন্তু সেই সময়টায় তিনি কিংবদন্তি সুরকার এবং ভারতীয় ছবিতে
0: জীবনের সময়কালটাই বড্ড ছোট।
1: ভারতীয় ছবিতে গজলের যে ভূমিকা, সেই ভূমিকার অনেকখানি দাবিদার মদন মোহন নিজে। তার নিজের সঙ্গীতে, যার যে সঙ্গীত, যে সুর তিনি তৈরি করেছেন, তাতে তিনি তুলে ধরেছিলেন তার স্বকীয় বৈশিষ্ট্য, যেটা নির্দিষ্ট নিয়মবিধি মেনে হয়তো কখনো নয়, আবার কখনো নির্দিষ্ট একটা রাগের উপর, কখনো বা দুটো রাগের মিশ্রণ। কিন্তু তার গান শুনলে শ্রোতারা নিশ্চিত হয়ে যান, হ্যাঁ, মদন মোহন এমন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী তিনি, যে একটা অদ্ভুত সাংস্কৃতিক পরিমণ্ডল সে সময় গড়ে তুলেছিলেন। সময়টা যদিও ছিল স্বর্ণযুগ, যে সময়টার কথা বলছি, ভারতীয় ছবি, বলিউডের ছবি, 50-60-এর যে দশক, সে সময় তিনি ছিলেন গজলের রাজকুমার। আজকে মেলোডি মেকারে আমি কৃষ্ণা এবং
0: আমি এমিলিয়া,
1: আমরা দুজনে মিলে এলাম মদন মোহনকে নিয়ে। না, তার জন্মদিন নয়, জুন মাসে পেরিয়ে গেছে তার জন্মদিন, কিন্তু এই জুলাই মাসটা তার মৃত্যুর মৃত্যুদিন, কিন্তু আজকের দিনটা সেটা নয়। কিন্তু আজকের গোটা অনুষ্ঠান মদন মোহনের সুরে ভরে থাকবে।

0: রাজা মেহেদী আলীর খানের কথায় বসিয়েছিলেন সুর মদন মোহনজি। আজ তাকে নিয়েই, তিনি আমাদের সুরেলা সফরে, তাকে নিয়েই আমাদের অভিযান।
1: 1924-এর 25শে জুন ব্রিটিশ ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করলেন এই মানুষটি। পিতা রায়বাহাদুর চুনিলাল কোহলি, তিনি ইরাক পুলিশ বাহিনীর অ্যাকাউন্টেন্ট জেনারেল। মদনমোহনের শৈশবে প্রথম 5 বছর কেটেছিল মধ্যপ্রাচ্যে। 1932 সালের পর তার পরিবার তার নিজের শহর, মানে ব্রিটিশ ভারতের অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চকওয়ালে চলে আসেন। পিতা ব্যবসার সন্ধান করেন এবং এই ব্যবসার সন্ধানেই চলে আসেন বোম্বে, মানে এখনকার মুম্বাই। মদনমোহন সঙ্গীতপ্রেমী পিতামহের হেকিম যোগরাজের তত্ত্বাবধানে থাকেন। পরবর্তী কয়েক বছর তিনি লাহোরের একটি স্কুলে পড়াশোনা করতেন এবং এই সময় কিছুদিন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নিয়েছিলেন কর্তার সিং এর কাছ থেকে।
0: তাও খুব

0: অল্প সময়ের জন্য,
1: খুব অল্প সময়, সেই অর্থে কিন্তু মদন মোহনজির আনুষ্ঠানিক প্রশিক্ষণ বলতে যা বোঝায় সেটা ছিল না। কিন্তু তার পরিবার মুম্বাইতে গেল, তিনি 11 বছর বয়সে মুম্বাইতে ভর্তি হলেন স্কুলে, এবং এই সময় অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার যোগাযোগ। অল ইন্ডিয়া রেডিও শিশুদের অনুষ্ঠানে তিনি যোগ দিলেন এবং আজন্মকাল কিন্তু তিনি রেডিওর সঙ্গে যুক্ত থেকেছেন। এই সময় শিশুদের অনুষ্ঠানে যোগদান করলেন, পরে বড় হলেন, 17 বছর বয়সে দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে ভর্তি হলেন এবং 1 বছর পড়লেন সেখানে। কিন্তু তারপর তিনি 1943 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিলেন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেখানে তিনি থাকলেন। তারপর সঙ্গীতের টানে আবার সেনাবাহিনী ছেড়ে তিনি মুম্বাই ফিরে এলেন। আমার এই পর্যন্ত পড়ার পর কেমন কাজী নজরুল ইসলামের কথা মনে হচ্ছিল। 1946 খ্রিস্টাব্দে তিনি আকাশবাণী লখনৌ কেন্দ্রের প্রোগ্রাম সহকারী, মানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দিলেন, এবং তখন কিন্তু তার সঙ্গে পরিচয় হল উস্তাদ ফয়েজ খান, উস্তাদ আলী আকবর খান, উস্তাদ বরে গুলাম আলী খান, তালাত মাহমুদ, গজল সম্রাজ্ঞী বেগম আক্তার। এবং এই নক্ষত্রদের সঙ্গে তার মানে যখন সম্পর্ক হল, পরিচয় হল, তখন কিন্তু তার জীবনটা একদম অন্যরকম হয়ে গেল, এবং তখন সঙ্গীত আর সুর হল মদনমোহনের জীবনের একমাত্র উপজীব্য।
0: এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট থাকার সময় যে গানগুলো তিনি লিখতেন, খানিকটা কাজের তাগিদে আমাদের এই অল ইন্ডিয়া রেডিওর জন্য লিখতেন, পরবর্তী সময়ে কিছুদিনের জন্য অল ইন্ডিয়া রেডিও দিল্লিতে ট্রান্সফার হয়ে এসেছিলেন, এবং এই যে দিল্লিতে ট্রান্সফার হয়ে আসা এবং পরবর্তীকালে আবার গান লেখা, 1947 গজল রেকর্ড করেছিলেন, তারপরে আরও 2টি গজল রেকর্ড করেছিলেন, কিন্তু যে কথাটা বলার, যে গল্পটা বলার, সেটা হচ্ছে লতা মঙ্গেশকর এবং মদনমোহনজি, এক অনবদ্য জুটি। যে জুটি আসলে মদনমোহনজির খুব ইচ্ছে ছিল একটা সময় যে তিনি সিনেমায় নামবেন, সিনেমা করবেন, ছবি করবেন, সেই ইচ্ছে থেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়ে প্রথম যে ছবিতে তিনি অভিনয় করেছিলেন পর্দা, সেই ছবি মুক্তি পায় না। কিন্তু পরবর্তীতে যখন তিনি শহীদ ছবির জন্য আসেন, তখন তার সঙ্গে পরিচয় হয় লতা মঙ্গেশকরজির, এবং সেই যে পরিচয়, তারপরে এই যে দুই জুটি মদনমোহন এবং লতা মঙ্গেশকর, এই জুটি যে অনবদ্য গানগুলো আমাদের দিয়েছে, আজও যে গানগুলোর রিমেক হয়, ম্যাশআপ হয়, তার মধ্যে অন্যতম এই গানগুলো, এবং এখন যে গানটা শোনাতে চলেছি সেই গানটা আনপার ছবির। এই গানটা শুনে নৌশাদ সাহেব বলেছিলেন যে তিনি তার সব গান দিয়ে দিতে রাজি, বদলে এই গানটা তার চাই। 1966 মুক্তি পেয়েছিল সুনীল দত্ত সাধনা অভিনীত মেরা সায়া, সেই ছবির গানে অবশ্যই আসবো, কিন্তু এই যে নৌশাদজি বলেছিলেন তার সব গান দিয়ে দিতে রাজি, এই একটা গানের জন্য আনপার ছবির সেই গান এবার।

0: যার কণ্ঠ শুনে নিচ্ছিলাম তিনি মদন মোহনজি। আসলে গান গাইতে ভীষণ ভালোবাসতেন, ওই যে একেবারে প্রথাগত যে শিক্ষা সেই শিক্ষা ছাড়াও তিনি নিজে থেকে পছন্দ করতেন গান গাইতে। 1947 দুটি গজল আনে লাগা হ্যায়,
1: তার আগে একটু তোমাকে থামিয়ে বলি যে ছবির গান শুনছিলাম দস্তক ছবির গান, এই ছবির জন্য এই ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, এবং যে কজন সঙ্গীত স্রষ্টা মানে লিরিসিস্ট যারা, তাদের মধ্যে রাজা মেহেদী আলী খানের গান শুনেছি আমরা, কৈফি আজমির লেখা গান, এবং যে গানটা শুনছিলাম দস্তক ছবিতে সেখানে জুটি বেঁধেছিলেন মজরু সুলতানপুরীর সাথে। খুব উল্লেখযোগ্যভাবে যাদের নাম না করলেই নয় মদন মোহনজির কথায়, তাদের মধ্যে অন্যতম একজন মজরু সুলতানপুরী।
0: মদন মোহনজির গান কিন্তু আমরা শুধুমাত্র দস্তক ছবি নয়, এছাড়াও অন্যান্য ছবিতেও পেয়েছি,
1: হয়তো
0: খুব বেশি জনপ্রিয় নয় কিন্তু গাইতে ভালোবাসতেন গজল। এই যে বলছিলাম আনে লাগা হ্যায় আর ইস রাজ কো দুনিয়া জানতি হ্যায়, এটা প্রথমেই রেকর্ড করার সুযোগ পেয়েছিলেন। তারপর 1948 খ্রিস্টাব্দে দিওয়ান সভারের লেখা দুটি গান, সেটিও গজল, সেটাও তিনি রেকর্ড করেন। যদিও খুব বেশি প্রচলিত নয় কিন্তু যে গানগুলো মানে আমরা যে ছবির গান শুনে থাকি সেই ছবিতেও কিন্তু তার গাওয়া গান রয়েছে।
1: আমাদের ধীরে ধীরে সংবাদ বিরতিতে যেতে হবে একটা, তবে যে ছবির গান এই মুহূর্তে শোনাচ্ছি চেতনানন্দের হাকিকত ছবি, সাইনো ইন্ডিয়ান ওয়ার, অর্থাৎ তিনি নিজে আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন এবং চেতনানন্দের ভীষণ নির্ভরতা ছিল যে তার কাছ থেকে এই যে সুরটা তিনি হাকিকত ছবির জন্য পাবেন সেটা আর কোথাও থেকে পাবেন না। লতা মঙ্গেশকরের কণ্ঠে হাকিকত ছবির গান শুনতে শুনতে যাব সংবাদ বিরতিতে।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

0: সংবাদ বিরতির পর ফিরে এলাম সুরেলা স্বপন নিয়ে এমিলিয়া
1: কৃষ্ণা। এবং এই যে গানটা শুনছিলাম, কত দিন ধরে যে গান শুনছি, এবং শুনতে শুনতে একটা জিনিস ভাবছিলাম, তাকে গজল সম্রাট বলা হয় ঠিক কথা, কিন্তু একই রকমভাবে রোম্যান্টিক গানের যে পরিধি তার হাত ধরেও কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিল।
0: এবং এই যে গানটা শুনছিলাম হীর রাঞ্ঝা ছবি থেকে, একজন প্রেমিক তার হৃদয় ভঙ্গতার, তার নিঃসঙ্গতার যন্ত্রণা, এবং সেই যে নিঃসঙ্গতা, হৃদয় ভঙ্গ, তার যে একটা তীব্র শোক কিন্তু অত্যন্ত চাপা অভিব্যক্তি, সেইটা সুরে সুরে এইভাবে বোনা তার পক্ষেই সম্ভব। তিনি মদনমোহন,
1: ওই যে বললাম যে মদনমোহনজি বিভিন্ন রাগের সঙ্গে বিভিন্ন রাগকে মেশাতে পারতেন। ভীমপলশ্রী রাগে কাজ করেছেন, খম্বাজ রাগে কাজ করেছেন, এবং একটি রাগের সঙ্গে আরেকটি রাগকে মিশিয়ে গান তৈরি করেছেন। হয়তো গান শোনবার সময় আমরা ভাবিনি, যে কারণে খুব ধীমে তালের গজলাঙ্গিকের গান আমরা মদনমোহনজির কাছ থেকে পাই, আবার অন্যরকম গানও পাই।
0: একদম সেই রকম অন্যরকম একটা গান এই মুহূর্তে শোনাবো, এবং যে কথাটা শুরুতেই বলেছিলাম যে তার গান বারবার রিমেক হয়েছে, বারবার ম্যাশ আপ হয়েছে, এখনও হয়। পোস্ট থমাসলিও তার গানের সুর রিলিজ হয়, সে কথায় পরে আসবো, কিন্তু এখন যে গানটা শোনাবো সেই গানটা একদম রিসেন্ট একটা ছবি, রকি আউর রানি কি প্রেম কাহানিতে হোয়াট ঝুমকা, এই অ্যাডাপ্টেশনটা কিন্তু তার এই মেরা সায়া ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে এই গান থেকে নেওয়া হয়েছিল, এবং তার ট্রিবিউট আমরা বলতেই পারি, দ্য আনফরগেটেবল কম্পোজার।
1: এবং আশা ভোসলের এই গান বিশ্ববন্দিত গান।
2: ঝুমকা গিরারে

0: আসলে কোন গান ছেড়ে কোন গান যে শোনাই এবং নিজেরাও শুনি, মানে আমরা তন্ময় হয়ে গান শুনছি
1: একদম। এবং আমাদের সময় কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে, কারণ এত গান শোনা বাকি। মানে কিশোর কুমারের কণ্ঠে তার কম্পোজিশনে একটা গান শোনার ইচ্ছে আছে, মান্না দের কণ্ঠে তার কম্পোজিশনে একটা গান শোনার ইচ্ছে আছে, এবং এখন যে গানটা শুনবো 1975-এর মৌসুম ছবির, এই গানটা গুলজারের লেখা গানে সুর দিয়েছিলেন মদন মোহনজি। আর এখানে ভূপিন্দর সিংকে আমরা পেয়েছিলাম, সঞ্জীব কুমার শর্মিলা ঠাকুর ছিলেন
0: এবং গুলজারজি
1: একদম।
0: এবং খুব কম মানে মানে পার্টিকুলার কিছু গান ছাড়া দেখবে মানুষের রিংটোনে গান ব্যবহার হচ্ছে। মদন মোহনজির গান কিন্তু মোবাইলের রিংটোনে ব্যবহার হয়।
1: এবং এই যে গানটা এখন শোনাতে চলেছি, সেই বিখ্যাত গানটা শুনে আর এক বিখ্যাত কম্পোজার অপি নায়ার ধন্দে পড়ে গিয়ে বলেছিলেন, কার প্রশংসা করব, মদনমোহন না লতার? দুজনেই তাঁর সেরাটা দিয়েছেন, ফলে এই গান কার সার্থক সৃষ্টি বলা বড় মুশকিল।
0: আরেকটা কথা এই প্রসঙ্গে চট করে একটু বলে দিই, বেগম আক্তারজি অসম্ভব পছন্দ করতেন, অসম্ভব ভালোবাসতেন মদনমোহনজিকে, এবং একটি পার্টিকুলার গান যে গানটা আজকে আমরা এক্ষুনি শোনাতে পারলাম না, সে গানটি শোনার পর তিনি ফোন তুলে, মানে তখন তো সেই ল্যান্ড ফোন, প্রায় 40 মিনিট সুরকারের সঙ্গে আমি কথা বলতে চাই বলে কথা বলেছিলেন।
1: শুনি দিল ধরতা হ্যায় ভূপিন্দর সিং এর কণ্ঠে।

0: লতাজি একবার বলেছিলেন যে তিনি গজল কা শেহজাদা, এই কথাটা গজল কা শেহজাদা তিনি, কত সার্থক এই গানগুলো শুনতে শুনতে মনে হয় না?
1: কি অদ্ভুত এই গানের দৃশ্য জানো, পাহাড় এবং পাইন গাছে ঘেরা একটা জায়গা, সেখানে সঞ্জীব কুমার এবং শর্মিলা টেগোর, আর অদ্ভুতভাবে এই গানের একটা স্যাড ভার্সন আছে যেখানে কাঁচা পাকা চুল, চোখে

0: সোনালি ফ্রেমের চশমা সঞ্জীব কুমার গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখছেন। অদ্ভুত ভালো, মানে এই গান শুনতে শুনতে কোথায় যে হারিয়ে যাই আমরা জানি না। গজল সম্রাট তো বটেই, কিন্তু একই সঙ্গে রোম্যান্টিক গান তৈরি করতে মদনমোহনজির কোনো জুড়ি ছিল না।
1: আবার তার গান কালোজয়ী বললে খুব ছোট্ট করে বলা হয়। তুমি ভাবো যখন পোস্থামাসলি আমরা ভিড় জারাতে তার গান মানে সুর পাচ্ছি, সেই সময় আমরা সেই গান বরং শুনি।
0: হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা বলা দরকার অ্যামেলিয়া, তাকে নিয়ে যারা গবেষণা করেছেন, তাকে নিয়ে যারা ভেবেছেন, বহু মানুষ বলেছেন যে তিনি বেঁচে থাকতে তার প্রাপ্য সম্মান পাননি।
1: আসলে জীবনটাই বড্ড ছোট, মানে 50-51 বছরের জীবন। হ্যাঁ, মানে আরও কত কিছু পাওয়ার ছিল তার কাছ থেকে, পাওয়া বাকি রয়ে গেল এবং সেই যে স্বাদ সেটা আর পূর্ণ হবার নয়। এইরকম
0: একটা আকাশবাণীর মানুষ, মানে আকাশবাণীর যে কেন্দ্রেই তিনি প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করুন না কেন, আকাশবাণী লখনৌ, আকাশবাণী দিল্লি, এবং ছোট থেকে আকাশবাণীর সঙ্গে তিনি যুক্ত।
1: বীরজারা থেকে লতা মঙ্গেশকর, রূপকুমার রাঠোর, মদন মোহনজির সুরে, জাভেদ আখতারের কথায়।

0: জীবন বড় বিচিত্র। আর সত্যি সত্যি জীবন আর জীবিকাকে এক জায়গায় মেলানো এটা সকলের সম্ভবই হয় না। লেফটেন্যান্ট থেকে সুরকার, কিন্তু এই কম্পোজিশনই মদনমোহনজিকে একেবারে স্মরণীয় করে রাখল। কিন্তু ছোটবেলায়, মানে যখন ছোটবেলায় না, যখন বড় হয়ে উঠছেন, তখন তিনি চলচ্চিত্রে সুর দিতে চেয়েছিলেন, সিনেমায় আসতে চেয়েছিলেন, বাবা খুব রাগ করেছিলেন। তখনকার সমাজটাই ওই রকম ছিল এবং চলচ্চিত্র জগতে ছেলে প্রবেশ করবে তিনি একদমই রাজি ছিলেন না। এমনও হয়েছে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং এই কাজ করবার জন্যে যে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হবেন, এবং বেশ কিছুদিন মানে প্রায় না খাওয়া, মানে বাড়ি থেকে কোনো অর্থ সাহায্য তিনি পাননি। সত্যি সত্যি এসডি বর্মন যদি তাকে দোভাইতে নিয়ে না আসতেন সহকারী পরিচালক হিসেবে, তাহলে তার একটু হয়তো অসুবিধেই হতো। কিন্তু ওই যে ঈশ্বর কিছু কিছু জিনিস নির্ধারণ করে রেখে দেন, মদনমোহনজি সুরের জন্যই প্রতিষ্ঠিত। মদনমোহনজি সেই নির্ধারিত সুরকার যার হাত ধরে আগামী আরও 100 বছর বলিউডের গান যদি বেঁচে থাকে, বলিউডের সুর যদি বেঁচে থাকে, তাহলে তিনিও থাকবেন। এই পর্বটা শেষ করি মান্না দে এবং আসরানির সেই অবিস্মরণীয় গান দিয়ে,
1: এবং অবশ্যই সেখানে আবার আমরা কৈফি আজমিকে পেলাম, মদনমোহন কৈফি আজমি জুটি বাবরচি ছবি থেকে, তাই তো?

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: অমিত কুমার, এই গান যার কণ্ঠ শুনছিলাম শিল্পী অমিত কুমার, এবং আজ তার 74তম জন্মদিন।
1: বালিকা বধূর গান শুনছিলাম, এবং অমিত কুমারকে একবার প্রশ্ন করা হয় যে এই যে গান জীবন তার, সেটা নিয়ে তার কোনো অসন্তোষ আছে কিনা। তার নিজের কথায় যদি বলতে হয়, তিনি বলেছিলেন, কিচ্ছু নেই, আমি আজ বাঁচি, রোজ বাঁচি, অতীত ফিরে দেখি না, পিছনের দিকে তাকাই না, ভবিষ্যৎ নিয়েও মাথা ঘামাই না, প্রতি মুহূর্তে বাঁচায় বিশ্বাসী, স্বাধীনভাবে কাজ করে বাঁচছি। এখনও যে এতজন আমার গান শোনেন, এটাই কি যথেষ্ট নয়? এখনও সত্যি তিনি বলতে পারেন, জিন্দা হুমায়।
0: সত্যি তাই, এবং এই গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি এবং সুর করেছিলেন আর ডি বর্মন, এবং এই গানটি, যে গানটি আমরা শুনলাম, সেটি অমিত কুমারের প্রথম হিট গান, এবং সেই সময় 60-এর দশকে রেডিওতে বহুল প্রচলিত, বহুল প্রচারিত গান এটি, এবং আজও এই গান যখন আমরা শুনি আমরা চোখ বুজে থাকি।
1: সেরকমই আরেকটি গান তার জন্মদিনকে মাথায় রেখে, ত্রিদেব ছবি থেকে,
0: আমার ভীষণ ভীষণ পছন্দের গান।

0: সারা জীবন ধরে অজস্র গান শোনা যায় বাঙালি গায়িকা এবং অভিনেত্রী রুমা গুহ ঠাকুরের। তা একবার মানে দেখতে পেয়েছিলেন যে অমিত কুমার নাকি তার বাবার মতো গান গাইছেন কলকাতার দুর্গাপুজোতে। তখন মানে সেই অনুষ্ঠানটি ছিল মহানায়ক উত্তম কুমারের আয়োজিত একটি অনুষ্ঠান এবং দর্শকরা বারবার গান গাওয়ার জন্য অনুরোধ করছেন এবং তিনি নাকি ফিল্মি গান গাইছেন। তখন তিনি অভিযোগ করেন এবং বাবা তাকে বম্বে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
1: হ্যাঁ, একদম। এবং তার প্রত্যেক দিনের জীবনচরিতে তিনি মানে তার যখন একটা অ্যালবাম, যে অ্যালবামটার কথা অলরেডি উল্লেখ করেছি, জিন্দা হু ম্যায়, এই অ্যালবামটার মানে ভীষণ সাড়া ফেলে দিয়েছিল। এবং তিনি তার একটা তিনি সাক্ষাৎকারে বলছেন যে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে। তিনি বলছেন এই কথা যে বাংলায় বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ বেঁচে নাও, আমি সেই কথাই গানে গানে বলেছি। এবং এই জিন্দা হু ম্যায়ের যে তোমার ছবিটা যেটা ছিল আর কি অ্যালবামের, যে একটা কফিনের মতন, সেখান থেকে ভীষণ হাসতে হাসতে মুখটা বার করে তিনি অর্ধেক কফিন অর্ধেক, এবং সেটা খুব কালারফুল, একটা মেরুন কালারের, এবং অর্ধেকটা মুখটা বার করে হাসছেন। তো তিনি বলছেন যে তিনি কফিনকে মৃত্যুর প্রতীক ভাবেন না, তিনি এটাকে জীবনের প্রতীকে রূপান্তরিত করেছেন। এবং সেখানে এই গানটা ছিল পাঞ্ছি হু ম্যায়, এই কথার সঙ্গে মিলিয়ে উড়ন্ত পাখিকে ভিডিও করেছে, ভিডিও ধরেছি ভিডিওয়ে, যাতে আরও জীবন্ত হয় আমার গান। আমি সত্যি এখনও স্বাধীন পাখির মতোই বাঁচি, উড়তে ভালোবাসি, আমার এই চাওয়াই গানের আকারে ছড়িয়ে দিলাম সবার জন্য।
0: এমন নয় যে তিনি গায়ক, তিনি গায়ক এবং অভিনেতাও। দুর্গাগন কি ছাও মে, দুর্গা রাহি, এই ছবিগুলোতে 1964, 1971,

1974 তিনি অভিনয় করেছেন কিশোর কুমারের হাত ধরে। অমিত কুমার সত্যি সত্যি সঙ্গীত জগতে একটি নাম। আকাশবাণীর পক্ষ থেকে, এফ এম গোল্ডের পক্ষ থেকে তার জন্য আমাদের শ্রদ্ধা।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভারত ও জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তার সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে

0: পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এদিকে ভারত সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একে অপরকে করজোড়ে অভিবাদন জানানোয় জাপানের মন্ত্রিসভার জনসংযোগ আধিকারিক ভারতীয় ঐতিহ্যবাহী নমস্কার ভঙ্গিমার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, এই ভঙ্গিমা অঞ্জলি মুদ্রা হিসেবে পরিচিত। বুকের সামনে দুই তালু জোর করে অভিবাদন জানানোর এই রীতিকে অপরকে শ্রদ্ধার বার্তা পৌঁছে দেয়। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়াচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় স্বাধীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
2: ये कोई पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক, বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, নাগরিক পরিষেবা স্বচ্ছ সহজলভ্য করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার 100 বেশি থানায় পুলিশ ইন্সপেক্টর পদে রদবদল করেছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলারই বেশ কিছু থানায় 108 জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে বলে রাজ্য পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি করছে, তাই এই মামলায় তার রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বহাল থাকবে। বিচারপতি চন্দ 14 জুলাই সার্কিট বেঞ্চে আসার পর মামলার শুনানি গ্রহণ করবেন। এদিকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদনও আজ শুনানি হয়নি। শ্রীরামপুরে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় এনআইএ আদালতের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী। 15 দিন অন্তর তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাকে দেখা করতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে সেখানকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতায় রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: সব এমএলএ লোক কা ইস ওরিয়েন্টেশন ক্যাম্প মে আচ্ছা করকে সিখনা হ্যায়, যে কোই পহলি বার জো চুন কে আতা হ্যায় উনকো সিখনা পড়তা হ্যায়, ইসলিয়ে এ দো দিন কা ক্যাম্প মে আপ সবকো সিখনা পড়েগা।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ,

0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব সুবিধে পাবে।
1: পিএম উষা, যার মধ্য দিয়ে উচ্চশিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
0: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে। নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
2: সঠিক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, এটাকে বদলাতে হবে। না, উই হ্যাভ টু মেক, উই হ্যাভ টু আপগ্রেড দ্য স্টেট সেক্টর।
0: কলকাতায় রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে, বর্তমানে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আগামী বুধবার মামলাটি শুনানির জন্য রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026 শস্যবর্ষে সব চাষিকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসেই কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
3: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসেস ফার্মাররা পেতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রেট ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে। JCR পার্চেস সেন্টারের লোকেশন তারা এই পাট মিত্র অ্যাপ থেকে জানতে পারবে। এটা ছাড়াও যে ফার্মার JCR-কে পাট বিক্রি করবে তার পেমেন্টের কি স্ট্যাটাস। এরপরে এবছর থেকে আমরা ডিজিটাল স্লট বুকিং চালু করেছি MSP পার্চেসের জন্য। এই স্লট বুকিং অ্যাপ্লিকেশনটা কিন্তু পাটমিত্র অ্যাপে ইনবিল্ট আছে।
0: রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গেছেন। শিলিগুড়িতে এক প্রশাসনিক বৈঠকে তিনি উত্তরবঙ্গের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানো, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ত্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে 300টি প্রকল্পের

0: $70 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach a trillion.
1: Government has ordered the removal of the BAT BMS, Epoch IIN and Losagy apps from the Google Play Store and Apple App Store over security concerns. The action followed after allegations that the applications were being used to remotely disable e-vehicles, including e-rickshaws. The Ministry of Information and Broadcasting has directed the Broadcast Audience Research Council, or BARC, to stop publishing television ratings across both news and non-news genres until its license is renewed under the Television Ratings Policy 2026. Ukrainian President Volodymyr Zelensky today called for protection of Ukraine's skies following the overnight Russian strikes at various parts of the country. 30 people were reportedly killed and around 100 injured in these strikes. In a social media post, the Ukrainian president shared visuals of the aftermath of the Russian strikes in the capital city of Kyiv as emergency and rescue operations were underway. Russia's defense ministry said in a statement that the bombardment was in response to Ukraine's long-range strikes on its civilian infrastructure. And in the FIFA World Cup, Australia will take on Egypt in a round of 32 match at Arlington in US tonight. In other round of 32 matches, Argentina will face Cabo Verde at Miami Gardens, while Colombia will clash with Ghana at Kansas City Stadium tomorrow morning. Switzerland, Spain, Portugal, Belgium, US, England, Mexico, France, Norway, Canada, Morocco, Brazil and Paraguay have already advanced to the round of 16. And that is the end of this news bulletin.
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Golde.
3: এখন আপনার কথা স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 8:50। সংবাদের পর আমরা চলে এলাম আপনার কথা নিয়ে, যেখানে আপনারা জানাবেন নিজের মতামত। হ্যাঁ, কি বিষয়ে জানাবেন এবং কার সঙ্গে কথা বলছেন। স্টুডিওতে প্রান্তে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু সুস্মিতা। আর আপনারা আজকের যে বিষয়ে আপনার কথার, তা হচ্ছে প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়। হ্যাঁ, আপনারা অলরেডি বিষয়টা জানেন আমি জানি, কারণ আমাদের 100.1 FM Gold কলকাতার ফেসবুক পেজে ইতিমধ্যেই এই অনুষ্ঠানের পোস্টার দেওয়া হয়ে গেছে এবং তার নিচের কমেন্ট সেকশনেও আপনারা কিন্তু অনেকেই মতামত দিয়েছেন। এ কথাটাই বলছিলাম, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়। এই মুহূর্তে খেলার মরশুম চলছে, রাত জেগে সারা দিন পরিশ্রমের পরেও মানুষ খেলা দেখছেন নিজের প্রিয় দলের জন্য, অথবা বহু মানুষ একজন নির্দিষ্ট প্রিয় প্লেয়ারের জন্যেই, খেলোয়াড়ের জন্যেই হাঁ করে খেলা দেখছেন, যেটা হারা বড় কথা নয়, সে কেমনটা খেলছে জানার জন্য। এটাই হয়ে থাকে খেলা, বিশেষ করে ফুটবল খেলা এমনই একটা খেলা, এর ক্রেজি আলাদা। এইরকম একটা সময়ে ওই জন্য এইরকম একটা বিষয় রাখতেই হয়, কারণ প্রচুর তর্ক বিতর্ক বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়ার মোড়ে ইত্যাদি চলছে, দল দল নাকি খেলোয়াড়, অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়। অনেকে বলছে ওই একজন খেলোয়াড় দিয়ে জেতা যায় না, পুরো দলকে খেলতে হয়। কেউ বলছে আরে ওই একজন খেলোয়াড়ই তো জিতে নেবে। আপনারা কি বলছেন এখানে আজকে বিতর্কটা জমিয়ে হয়ে যাক আপনাদের মতামত নিয়ে 100.1 FM Gold। তাই প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়, এই বিষয়ে নিয়ে আজ আপনার কথায় আপনাদের মতামত জানাবেন 2248-8085 এ। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অথবা SMS ও করতে পারেন 9903055992 তে, আবার বলি 9903055992 তে। এবং অবশ্যই রয়েছে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতা, সেখানে আপনার কথার অনুষ্ঠানের পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের মতামত রাখবেন। কথা বলতে বলতেই এসে গেছে কোনো বন্ধু, এসে গেছেন টেলিফোনে, দেখি কে আছেন। নমস্কার, কে বলছেন? শুভ সন্ধ্যা, বলুন।
4: আমি অশোক দত্ত বলছি।
3: বলুন অশোক বাবু।
4: আমরা

0: খেলা দেখি প্রিয় দল আমাদের, যেমন আমার যেমন আর্জেন্টিনা, মানে পুরো দলটা না খেললে মেসি গোল দেখ যাই দেখ, পুরো দলটা না খেললে তো সে গোলটা দিতে পারছে না, পাস তো কাউকে দিতে হবে, একা একা তার বল নিয়ে কেউ ছুটে অনেক দূর যেতে পারে না, তাই না? নমস্কার দিদি,
1: অনেক ধন্যবাদ। চলে যাই এবার, আমাদের বহু বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ পড়ছেন, আমাদেরকে ফেসবুক পেজে লিখেছেন, হোয়াটসঅ্যাপের গ্রুপে কোন বন্ধু লিখছেন, বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, প্রিয় দল নাকি খেলোয়াড়, কাকে ছেড়ে কাকে রাখি, আসলে আনন্দ উপভোগে রাত জেগে খেলা দেখি। এমনও দেখা যায় যে একাধিক খেলোয়াড় প্রিয় কিন্তু নয় তারা আদৌ পছন্দের দলের সদস্য। কেন, রোনালদো, মাদ্রিজ, এমবাপে, মেসি, লুকাকু, এম্বোলে, ডেম্বেল খেলা একান্ত ভালোবাসি, সোনালি হলুদ ডানার সৌন্দর্য মণ্ডিত চিল পছন্দের দল একান্তভাবে ব্রাজিল, ব্রাজিল দুর্দান্ত, একেবারে তাই। ব্যাপারটা এরকম হয় যে দল সেখানে বড় হয় না, উমুক দলের খেলা দেখছি শুধু ওই প্লেয়ারের জন্য, এবং আবার হয়তো দেখা গেল যে না, সেখান থেকে আমরা দল যদি বলেন সেখানে অন্য একটা জায়গা আমাদেরকে একেবারে ঘিরে রেখেছে। চলে যাব এরপর আমাদের ফেসবুক পেজে যে বন্ধুরা লিখছেন তাদের লেখায়। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা সুস্মিতা দিদি, আশা করি খুব ভালো আছেন। আজকের বিষয় প্রিয় দল না প্রিয় খেলোয়াড়, আমার কাছে প্রিয় দলটার কোনো মানে রাখে না যেহেতু আমাদের দলই নেই, আমার কাছে কিছু প্রিয় খেলোয়াড় আছে, তাদের খেলা দেখতে উপভোগ করি। প্রিয় একটা দল বেছে নিলে তো সে চলে গেলেই তার খেলা দেখার মজা থাকবে না, তবে আমার কিছু ফেভারিট প্লেয়ার আছে, যেমন ফ্রান্সের এমবাপে, যেমন আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, আরও অনেকে আছে যে খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসি। একেবারেই তাই, আপনারা একেবারে এইভাবেই আপনাদের মতামত জানান না, এনজয় করার তো এটাই একটা বিষয় যে সত্যি একটা ব্যাপার বটে, না একটা খেলা চলছে বটে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কে?
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, বলুন।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। একটি দল গঠিত হয় খেলোয়াড়দের যোগ্যতা, দক্ষতা, চেষ্টা, পরিশ্রম, প্রচেষ্টা, পারদর্শিতার মাধ্যমে। খেলোয়াড়রা যদি পরিশ্রমী, দক্ষ না হন তাহলে সেখানে দল বিপন্ন হয়ে পড়ে। তাই খেলোয়াড়রাই প্রিয়, কারণ তাদেরই চেষ্টা একটা দল স্বীকৃতি লাভ করে, জয় লাভ করে, খেলায় টিকে থাকে। নমস্কার,
1: অনেক ধন্যবাদ বন্ধু। সঙ্গে ছিলেন বন্ধু এবং একেবারেই তিনি যুক্তি সহকারে তার মতামত প্রকাশ করেছেন। চলে যাব এরপর হোয়াটসঅ্যাপের বন্ধুর মেসেজে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, প্রিয় দল না প্রিয় খেলোয়াড় এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। কেউ জার্সির রঙের প্রেমে পড়েন, কেউ আবার একটি নির্দিষ্ট খেলোয়াড়ের অসাধারণ দক্ষতায় মুগ্ধ হন। খেলোয়াড় বদলে যায়, ক্লাবও বদলায়, কিন্তু আবেগের রসায়ন সবসময় একই থাকে না। অনেক সময় প্রিয় খেলোয়াড়ের হাত ধরেই একটি দলকে ভালোবাসতে শেখা যায়। আবার দলই এমন এক বন্ধন গড়ে তোলে যা কোনো একক খেলোয়াড়ের ঊর্ধ্বে। শেষ পর্যন্ত খেলাধুলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই ভিন্ন ভিন্ন ভালোবাসার মধ্যেই। খুব সুন্দর করে লিখেছেন বড়বাদি, উনি নিয়মিত এত সুন্দর করেই ব্যাখ্যা করেন পুরো বিষয়টা। চলে যাব আমাদের এবার আবার ফেসবুক পেজে, আমাদের যে বন্ধু আছেন তার লেখায়। তুফান লিখছে, দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, কবিতায় কবিতায় সে লিখছে, দল নাকি প্রিয় খেলোয়াড়, খেলোয়াড় আসে খেলোয়াড় যায়, প্রিয় দলটি অটুট রয়। তারকার আলো ক্ষণিককাল, দলের গৌরব চির বিশাল, জয় এলে হাসে হাজার প্রাণ, হারেও থাকে দলের মান, জার্সি বদল বদলায় নাম, দলের প্রতি একই টান, খেলোয়াড় লেখে দিনের কাব্য, দলই গড়ে যুগের ঐশ্বর্য, তারকা ঝড়ে আকাশ পার, দলের প্রেম চির অমর, তাই তো বলি বারংবার, দলই আগে খেলোয়াড় পরে আর। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভারী সুন্দর করে লিখেছ। আসলে এটা একটা এমন বিষয় না, এই খেলা, ফুটবল খেলা, আমাদের দেশ সেখানে পার্টিসিপেট না করলেও

0: খেলাটি বিশেষভাবে আমাদের এত আকর্ষণ করে যে আমরা কিন্তু একেবারে ইনভলভ হয়ে যাই, সে খেলোয়াড়ের জন্যই হোক অথবা দলের জন্য। টেলিফোনে আমাদের সঙ্গে কে আছেন? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ শুভ সন্ধ্যা, আমি পূর্ব বর্ধমান জেলা বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
0: বলুন বলুন
1: দিদি ভাই। দেখুন, 11টা প্লেয়ারকে নিয়ে তবে গিয়ে একটা খেলা, এবং 22 জন যদি একসাথে মানে বল প্রয়োগ করে না খেলে, ফুটবল হচ্ছে মানে নিজের যোগ্যতা অনুযায়ী খেলা এবং শরীর কন্টাক্ট গেম। তো সেই জায়গায় দেখুন দিদি ভাই, 11টা প্লেয়ার যদি কঠোর পরিশ্রম না করে, মেসি কোনোদিন গোল দিতে পারবে না, এবং মেসিকে তৈরি করে দেওয়া হয়, মেসি গিয়ে গোলের কাছে গোলটা করে নিজের নামটা কামায়। কিন্তু 11টা প্লেয়ার যে একসাথে খেলছে, সেই খেলাটাই হচ্ছে সব থেকে বড় খেলা। আমি এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একদম সমবেত খেলা, দলের খেলা, সমস্ত প্লেয়ারেরই সেখানে অবদান আছে, ব্যাপারে কোনো আমাদের কিছু বলারই নেই। কিন্তু ওই মানুষের ভালোবাসা, মানুষের আবেগ এক এক সময় এক এক রকমভাবে ভাবনা ব্যাখ্যা করে। আজকের আপনার কথার বিষয়, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়, আপনারা ফোন করছেন 2480085, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9903055992, এবং আমাদের 100.1 FM গোল্ড কলকাতা যে ফেসবুক পেজ, সেখানে আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের মতামত রাখছেন। চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে করেছেন যে বন্ধু, তাঁর কথায় সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, ক্রীড়া জগতে প্রিয় দল ও খেলোয়াড় দুটোরই গুরুত্ব আলাদা। দল হল ঐক্যের প্রতীক ও আবেগের দীর্ঘস্থায়ী জায়গা, আর খেলোয়াড় হলেন অনুপ্রেরণা ও শিল্পের উৎস। দলগত খেলা সবসময়ই সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে, যেখানে কোনো একজন একক তারকা নন, বরং সবার সমন্বিত পারফরম্যান্স জয়ের মূল চাবিকাঠি হয়। দিন শেষে প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড়ের মধ্যে কোনোটিকে বাদ দেওয়া যায় না। মূলত একটি প্রিয় দল আমাদের কোনো নির্দিষ্ট অঞ্চল বা ক্লাবের প্রতি আজীবন অনুগত থাকতে শেখায়, অন্যদিকে প্রিয় খেলোয়াড় আমাদের খেলাটির আসল সৌন্দর্য ও নান্দনিকতা উপভোগ করতে সাহায্য করেন। প্রকৃত ক্রীড়াপ্রেমীরা দল ও খেলোয়াড় উভয়ের সুন্দর মুহূর্তগুলো সমভাবে উপভোগ করে থাকেন। খুব ভালো থাকবেন আপনি সবসময়, আপনিও ভালো থাকবেন। এত সুন্দর করে আপনার মনের কথা লিখেছেন। একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে চলে যাব, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে এক লাইন লিখেছেন, ওয়ান লাইনার যেটাকে বলে, অবশ্যই খেলোয়াড়, খেলোয়াড়বিহীন দল অস্তিত্বহীন। আচ্ছা, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখছেন, বলছি আমার মতে আমার প্রিয় দলই সেরা, কারণ তারা মাঠে মনে দু জায়গাতেই জেতে। প্রিয় দল ভালো থাকার কারণ হলো জয় হার যাই হোক, ভালোবাসা একই থাকে। লাস্ট একটা কথাই বলবো, আরও শর্ট চাইলে, দলটা প্রিয় তাই সবসময় দল প্রিয় আমার কাছে। বাহ, প্রত্যেকেই একটা করে ওয়ান লাইনার দিচ্ছেন কিন্তু আজকে, দারুণ ব্যাপার। 2480085 কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে আসছেন। এই মুহূর্তে কে আছেন দেখে নিই। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: শুভ সন্ধ্যা দিদি। বেলগাঁও থেকে লক্ষ্মীচন্দ্র বলছি।
0: বলুন লক্ষ্মীদি।
2: যে দল আসুক না কেন, সবাই আমাদের কাছে সবাই সমান, এটুকু বললাম। নমস্কার, ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ। 2480085 কিন্তু বন্ধুদের সঙ্গে আরো কথা বলতে চাই, জানতে চাই তাদের আবেগের কথা। হ্যাঁ, কে বলছেন এই মুহূর্তে, সঙ্গে কে রয়েছেন? নমস্কার, কে বলছেন?
3: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাপে।
0: বলুন বলুন।
3: দেখুন, কোন খেলোয়াড় পছন্দের হতেই পারে, তাই বলে এই নয় যে একটা বা দুটো প্লেয়ার পুরো দলটাকে জিতিয়ে দেবে। ফুটবল হচ্ছে দলগত খেলা, সেখানে সব প্লেয়ারই অক্লান্ত পরিশ্রম করে দলকে জেতার লক্ষ্যে পৌঁছায়, তাই দক্ষ প্লেয়ারদের সম্মান জানিয়ে বলছি
0: সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে আজকের বিষয়ে লিখছেন যে, আজকের বিষয় ভাবনার উপর নিজ মত নিজের মতো করে জানাচ্ছি। ফুটবল মাঠেই জন্ম হয় নতুন নতুন তারকা ফুটবলারের, নিজের দলের ক্ষেত্রেও তেমনই হয়। বিপক্ষে স্টার ফুটবলারকে বাক্সবন্দি করে যদি প্রিয় দলের খেলোয়াড়রা জয় ছিনিয়ে আনতে পারে, তা হয় সোনায় সোহাগা। তাই দল আগে, স্টার পরে। চলে যাব আরও এক বন্ধুর লেখায় ফেসবুক পেজে। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, প্রিয় দল আর প্রিয় খেলোয়াড় দুয়ের মাঝেই লুকিয়ে থাকে হৃদয়ের আলাদা টান। প্রিয় দল যেন এক বিশাল আকাশ, যেখানে বহু স্বপ্ন একসাথে ডানা মেলে, আর প্রিয় খেলোয়াড় সেই আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, যায় আলোয় মন পথ খুঁজে নেয়। দল আমাদের শেখায় উইকেট শক্তি।

0: ব্যক্তি একসাথে লড়াই করার সাহস, খেলোয়াড় শেখায় ব্যক্তিগত অধ্যবসায় সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্প, দলের জয়ের আনন্দকে করে সমুদ্র সমবিস্তৃত, আর খেলোয়াড়ের সাফল্য হৃদয়ে তোলে গর্বের ঢেউ। কখনো আমরা দলের পতাকায় নিজেকে খুঁজে পাই, কখনো খেলোয়াড়ের চোখে দেখি নিজের স্বপ্ন। দল আর খেলোয়াড় দুজনেই আবেগের দুটি ভিন্ন রূপ, অথচ দুটোই সমান প্রিয়। তবে সময়ের স্রোতে খেলোয়াড় বদলায়, দল রয়ে যায় চিরন্তন পরিচয়ের মতো। তাই প্রিয় দলের ভালোবাসা গভীর, আর প্রিয় খেলোয়াড়ের প্রতি মুগ্ধতা তারই রঙিন প্রতিচ্ছবি। দেখি আমাদের এই মুহূর্তে 2248 8085 কোন বন্ধু কথা বলছেন। নমস্কার, কে আছেন?
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বলুন বলুন।
1: হ্যাঁ, দেখুন, এই আপনার এই বিষয়টা শুনে আমার একটা ইংরেজি স্টোরি পড়েছিলাম, সেই স্টোরিটা মনে পড়ে গেল। তা সেই গল্প থেকে আমি একটা জিনিস জানতে পেরেছি আজকে, যে ইউনিট ইজ স্ট্রেংথ। একটা কৃষকের একটা তিন চারজন ছেলে ছিল, এবং সেই ছেলেগুলো সবসময় ঝগড়া ঝামেলা করতো, এবং তার বাবা একদিন এক একটা স্টিক একসঙ্গে দিল, সব ছেলের হাতে দিল, এবং সেগুলোকে একটা একটা করে যখন দিল তারা ভেঙে ফেললো। আর যখন আপনার একত্রে যখন দিল সেই স্টিক গুলোকে, তখন কিন্তু ভাঙতে পারলো না। তো সেই জন্য বলছি, আমি কিন্তু দলটাকেই সমর্থন করি। এই কারণেই যার দল ভালো, যার মানে প্লেয়ার ভালো যেখানে, সেই দলই কিন্তু সবসময় জয়লাভ করবে। বা এইটুকুই বললাম। নমস্কার, ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপের বন্ধুর লেখায়। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, ফুটবল ক্রিকেট যাই হোক না কেন, সাফল্য আসে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায়, কোনো একজনের দ্বারা নয়। এই প্রসঙ্গে দুজন ফুটবল তারকার কথা মনে পড়ে গেল। ফুটবলের রাজা পেলে বলেছেন, আপনি একা ম্যাচ জিততে পারবেন না, তবে আপনি সেই পার্থক্য গড়ে দিতে পারেন যা দলটিকে জেতায়। ফুটবলের জাদুকর লিওনেল মেসি বলেছেন, প্রতিভাবানরা ম্যাচ জেতায়, কিন্তু দলবদ্ধ প্রচেষ্টা বুদ্ধিমত্তা টুর্নামেন্ট জেতায়। ঠিক তাই। আমি মনে করি দল হলো শরীর এবং খেলোয়াড় হলো তার প্রাণ, একটি ছাড়া অন্যটির কোনো অস্তিত্ব নেই। খুবই ভালো, সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এমন সুন্দর করে আমাদের লিখে জানাতে থাকুন। চলে যাব এর পরে আরেকটি হোয়াটসঅ্যাপে। কিশোর হাওড়া বালি থেকে লিখছেন, আমি দুটোই সাপোর্ট করি, দলকেও সাপোর্ট করি, মেসির মতো খেলোয়াড়কে সাপোর্ট করি, খুব ভালো লাগে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হলে তখন শুধু মোহনবাগানকে সাপোর্ট করব। আচ্ছা, মানে সেখান থেকে তিনি তার ব্যক্তিগত একেবারে পছন্দের ভালো লাগার জায়গায় চলে এসেছেন। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন, সময়ের সঙ্গে খেলোয়াড় বদলে যায়, ক্লাবও নতুন মুখে ভরে ওঠে, কিন্তু সত্যিকারের সমর্থকের ভালোবাসা শুধু একজন খেলোয়াড়ের জন্য নয়, নিজের প্রিয় দলের জন্য থাকে। খেলোয়াড় আসবে, সাফল্য এনে দেবে, আবার একদিন চলে যাবে, কিন্তু দলের পরিচয়, ইতিহাস আর জার্সির প্রতি ভালোবাসা থেকেই যায়। তাই প্রিয় খেলোয়াড়কে সম্মান করুন, আর প্রিয় দলকে হৃদয়ে রাখুন। এ দুটোর মধ্যেই ফুটবলের ও ক্রিকেটের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে, একেবারেই দুর্দান্ত। এরই মধ্যে আমাদের ফুটবল ক্রিকেট যে কোনো যৌথ দলগত খেলার আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আমরা রয়েছি আপনার কথায়। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছে আমি সুস্মিতা, আর আপনারা আজকে কথা বলছেন প্রিয় দল না প্রিয় খেলোয়াড় এই বিষয়ে। তবে এমন একটা খেলার নিয়ে যখন আলোচনা, তখন এই গানটা তো শুনতেই হবে। শুনে নিই একটা গান, ফিরছি আপনাদের লেখায়, আপনাদের ফোনের কথায়।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: একেবারে বাঙালির সেই প্রিয় গান ধন্যিমে ছবির গান এবং শিল্পী মান্নাদের কণ্ঠে পাগলের মতো যে ভালোবাসা ফুটবলের প্রতি বারবার ভীষণভাবে ফুটে উঠেছে যে ছবিতে যে গানে, সেই গান আজকের এই অনুষ্ঠানের সঙ্গে, বিষয়ের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে, তাই গান তো শুনতেই হলো। আর বন্ধুরাও কিন্তু সাংঘাতিক লিখছেন, তাদের একেবারে মতামত জমিয়ে দিচ্ছেন, ফোন করছেন 224-224-8085-এ। দেখিনি এই মুহূর্তে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, না কেউ ছিলেন, আমার মনে হয় বেশ দীর্ঘক্ষণ থাকার পর ক্লান্ত হয়ে হয়তো লাইনটা থেকে বেরিয়ে গেছেন। আসুন 224-8085-এ কথা বলবো আপনাদের সঙ্গে, আজকের বিষয় নিয়ে, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড় এই বিষয়। আচ্ছা, চলে যাই আমাদের ফেসবুক পেজের একটি মেসেজে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, আমার কাছে প্রিয় খেলোয়াড় বেশি গুরুত্বপূর্ণ। একটি দল অনেক খেলোয়াড় নিয়ে তৈরি হয়, কিন্তু প্রিয় খেলোয়াড়ের দুর্দান্ত জাদু খেলাকে সুন্দর করে তোলে। তিনি গোল করলে বা রান পেলে অনেকে আনন্দ পায়, তাই প্রিয় খেলোয়াড় যে দলেই যাক আমার সমর্থন তার দিকেই থাকে। নমস্কার, কে বলছেন? 224-8085-এ লিসেনার রয়েছেন। নমস্কার, কোথাও কোনো একটা সমস্যা তো হচ্ছেই, আশা করব ঠিকভাবে কথা বলতে পারবো। আপনারাও একটু সচেতন থাকুন যারা ফোন করছেন, কারণ আমরা কিন্তু অন্য মিউজিকের আওয়াজ পাচ্ছি ইত্যাদি, একটু জেনে ফোন করা এবং ফোনটার ব্যাপারে সচেতন থাকা। নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যালো শুনতে পাচ্ছি, আপনি বলুন কে।

0: বলছেন?
1: আমি শেখ তাহের আলী বলছি, মধুরচক মাঝপাড়া রাজবলহাট টুগলি থেকে।
0: বলুন বলুন।
1: সত্যি আজকের যে বিষয়টা দিয়েছে সত্যি প্রাসঙ্গিক। আমি বলবো যে খেলার মধ্যে অবশ্যই দল নয়, খেলোয়াড়দেরই বিশেষ তাদের প্রাধান্য বেশি। আর খেলোয়াড় যে ক্যাপ্টেন হয় তারবরই বেশি ভারোপনা এবং তারবরই সব যত কিছু পড়ে। তবে হ্যাঁ, একার পক্ষে সেই জিনিসটা খেলার দলকে বাঁচানো বা খেলার মান উদ্দেশ্য রাখার জন্য কিন্তু সকলের প্রাধান্য অবশ্যই আছে এবং থাকবে বলে মনে করি। তবেই সেটা বিরাট একটা দলকে জয়ী বলে মনে হবে বলে মনে করি। নমস্কার,
0: অনেক ধন্যবাদ বন্ধু। আর চলে যাব আমাদের ফেসবুক পেজের আরেক বন্ধুর লেখায়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, প্রিয় দল ফুটবল, প্রিয় খেলোয়াড় পছন্দ হতে পারে যেটা খুশি যার। ফুটবল জ্বরে অসুস্থ আমরা প্রতি ঘরে ঘরে, পতাকায় চেনা যায় কার কোন দল সব খেলার সেরা। প্রিয় ফুটবল খেলা নিয়ে মেলা কথা, শেষ কথা বলে কিছু নাই, ফাইনাল খেলাটার দিকে চেয়ে আছি আমরা সবাই। যে দল জিতবে যখন আমি তার হয়ে যাব তখন। বাহ, এবার দেখে নিই আরও একবার। লিসনার রয়েছেন, নমস্কার, কে বলছেন? না, একটু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করাটা জরুরি, তা না হলে বুঝতেই পারছেন আমরা আপনাদের সঙ্গে টেলিফোনে কথা বলছি, আমরা বন্ধুদের মেসেজ পড়ছি, আমি সব মিলিয়েই আপনারা আছেন, সব কটা মাধ্যমে আছেন। নমস্কার, কে বলছেন? না, কোথাও তো একটা সমস্যা হচ্ছে, বারবার বলছি কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে না। একটু সচেতনভাবে ফোনে আসুন, 2 2 4 8 8 0 8 5। আজকের বিষয়ে জেনে, বিষয়টা হচ্ছে প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়। এখনকার খেলার ভিত্তিতে অবশ্যই যা চলছে সেরকম একটা সময়, এই উন্মাদনার সময় এমন একটা বিষয় আপনাদের মতামত ভীষণভাবে কাম্য। চলে যাব শুভ্রা, আচ্ছা তাঁর লেখা তো আমরা পড়েছি সেখানেও। দীনেশ নস্কর লিখছেন, নমস্কার, শুভ সন্ধ্যা জানাই আপনাকে। দীনেশ নস্কর, বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে। আমার কাছে খেলোয়াড়ের মূল্য বেশি, ইন্ডিয়া তো খেলছে না, ইন্ডিয়া যদি খেলতো তাহলে আমি খেলোয়াড়ের সঙ্গে দলটাকেও সাপোর্ট করতাম। এখানেও তো সব বাইরের দেশের দল, তাই দলকে সাপোর্ট করলাম না, খেলোয়াড়কেই সাপোর্ট করছি। নমস্কার, কে আছেন টেলিফোনে? না, কোনোভাবে কথা বলার চেষ্টা করছেন, বারবার কেটে যাচ্ছে। চলে যাব পরের বন্ধুর লেখায়। অরুণ গুপ্ত কন্যানগর থেকে লিখছেন, ইটস আ গেম, দলগত খেলায় সবার অবদান থাকে, আমরা বিশেষ একজনের ওপর নজর রাখি, সেটা আমাদের ভুল। আজ যে ভালো খেলে কাল সে খারাপ খেলতে পারে, হ্যাঁ এ তো ঘটনা, আজ ভালো পারফরমেন্স সবসময় ওঠানামা করে। দীপায়ন শতপথি লিখছেন, অবশ্যই ফেভারিট টিম দলই তার কাছে আর কি প্রিয়, টিমের জার্সি দেখে ইমোশনাল হয়ে পড়ি, অন্য টিম কোনো প্লেয়ারের খেলা ভালো লাগতেই পারে, তার খেলা অ্যাবসলিউটলি এনজয় করব, তবে তার টিমকে সাপোর্ট নইব নইব চ। তপুবাদ জিরাবাদ বাঁকুড়া থেকে লিখছেন দীপায়ন শতপথি, মানে অন্য কোনো প্লেয়ারকে ভালো লাগতেই পারে কিন্তু প্রিয় দলকে ছেড়ে নয়। বারবার অসুবিধে হচ্ছে, দেখব এর মধ্যে কথা বলা যায় কিনা। নমস্কার, কে বলছেন? যিনি করছেন তিনি বারবার করছেন এবং একই সমস্যা হচ্ছে, কাজেই একটু চাইব নতুন বন্ধুরা চেষ্টা করুন আসার জন্য। আচ্ছা, লিখছেন শীষ মোহাম্মদ, শিশান ড্রিম হাউস পাইকপাড়া নৈহাটি বীরভূম থেকে। প্রিয় খেলোয়াড় আর প্রিয় দল আমার হৃদয়ে অনুরণনের ঢল, খেলা দেখতে গেলে দুটোই দরকার, একটা বাদ দিয়ে আরেকটা বেকার। রাত জেগে খেলা দেখা বিশ্বকাপ জ্বর, টিভিতে দেখছে খেলা প্রতি ঘর ঘর, একেবারেই তাই। প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়, দত্তপুকুর থেকে শুভ দত্ত লিখছেন, আপনাদের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, আজকের বিষয় প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড় খুব সুন্দর এবং চিরকালীন একটা তর্কের বিষয়। আমার মনে হয় খেলার মাঠে দুটোই খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলায় যখন আমরা খেলা দেখতে শুরু করি তখন সাধারণত কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি আমাদের গভীর আবেগ তৈরি হয়, দল হারলে মন খারাপ হয় আর জিতলে আনন্দ হয়, দলের প্রতি এই ভালোবাসাটা একটা স্থায়ী আবেগ। কিন্তু অন্যদিকে সময়ের সাথে সাথে যখন কোনো বিশেষ খেলোয়াড়ের জাদুকরী পারফরম্যান্স আমাদের মন ছুঁয়ে যায়, তখন সেই খেলোয়াড়ের প্রতি মুগ্ধতাটাই অনেক সময় বড় হয়ে ওঠে। অনেক সময় তা এমনও হয় যে প্রিয় খেলোয়াড় অন্য দলে খেলতে গেলে আমরাও সেই নতুন দলের খোঁজ খবর রাখা শুরু

করি। তাই আমার মতে দলের প্রতি টানটা হলো শিকড়ের মতো, আর প্রিয় খেলোয়াড় হলো সেই গাছের সবচেয়ে সুন্দর ফুলটার মতো। বাহ, দারুণ, আপনাদের আজকের আলোচনা দারুণ হচ্ছে শুনছি, ভীষণ ভালো লাগলো। মানে এত সুন্দর করে বললেন, মানে রিয়েলি ভীষণ ভালো। চলে যাব আরও আরও বন্ধুদের কথায়। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন কিন্তু প্রচুর বন্ধু, করছেন প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বিরাট বিরাট মেসেজ লিখেছেন। একটা কথা একটু ছোট লিখলে ভালো হয়, তাহলে আমরা সবারটা পড়তে পারি। তিনি লিখছেন, এটা আবেগ, ভালোবাসা, ঐক্য এবং অনুপ্রেরণার এক অনন্য নাম, একজন ক্রীড়াপ্রেমীর কাছে চিরন্তন প্রশ্ন, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়? আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ, তবে দীর্ঘমেয়াদে প্রিয় দলই হৃদয়ের গভীরে স্থায়ী আসন করে নেয়। একজন খেলোয়াড় তার অসাধারণ দক্ষতা, পরিশ্রম ও প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আমাদের আনন্দ দেয়, স্বপ্ন দেখতে শেখায় এবং কঠোর পরিশ্রমের মূল্য বোঝায়। কিন্তু সময়ের নিয়মে খেলোয়াড় বদলে যান, অবসর নেন কিংবা অন্য দলে যোগ দেন, তখন ব্যক্তিগত পছন্দের সঙ্গে বাস্তবতার কিছুটা পরিবর্তন আসে। অন্যদিকে একটি দল শুধুই কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি নয়, এটি একটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং লক্ষ লক্ষ সমর্থকের সম্মিলিত অনুভূতির প্রতীক। জয় পরাজয় উত্থান পতন সব কিছু পেরিয়েও একজন সত্যিকারের সমর্থক তার প্রিয় দলের পাশেই থাকেন, কারণ ভালোবাসা শুধু সাফল্যের জন্য নয়, কঠিন সময়েও পাশে থাকার মধ্যেই তার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। তবে প্রিয় খেলোয়াড়ের গুরুত্ব অস্বীকার করা যায় না। অনেক সময় কোনো একজন খেলোয়াড়ের অনবদ্য নৈপুণ্যই আমাদের একটি দলকে ভালোবাসতে শেখায়। সেই খেলোয়াড়ই নতুন প্রজন্মকে খেলাধুলোর প্রতি আকৃষ্ট করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার অনুপ্রেরণা দেন। আমার বিশ্বাস, প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় দুজনের প্রতি ভালোবাসা পরস্পরের পরিপূরক। খেলোয়াড় আমাদের অনুপ্রেরণা যোগান, আর দল আমাদের পরিচয়, ঐক্য ও অবিচল সমর্থনের প্রতীক হয়ে থাকে। তাই ব্যক্তিগতভাবে আমি প্রিয় দলকেই একটু বেশি গুরুত্ব দিই, কারণ খেলোয়াড় বদলাতে পারেন কিন্তু হৃদয়ের গভীরে গেঁথে থাকা প্রিয় দলের প্রতি ভালোবাসা কখনো বদলায় না। ভারী সুন্দর লিখেছেন। চলে যাব আরও একটি মেসেজে। লিখছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে আজিম মণ্ডল, লিখছেন প্রিয় দল বানান প্রিয় খেলোয়াড়, আসল জরুরি কোনটি? খেলার জগতের অন্যতম এক চিরন্তন বিতর্ক, আবেগটা আসলে কার জন্য, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড়? একটু গভীরভাবে ভাবলে দেখা যায় দলগত খেলায় দুটো বিষয়ই মুদ্রার এপিটোপিট, তবে এদের গুরুত্বের জায়গাটা আলাদা। একদল মানুষের কাছে প্রিয় দল হলো সবচেয়ে জরুরি, কারণ দল হলো একটি স্থায়ী আবেগ, একটি সংস্কৃতি এবং একটি ঐতিহ্য। খেলোয়াড়রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, কেউ ফর্ম হারায়, কেউ আবার অবসর নেয়, কিন্তু দলের জার্সি, লোগো আর সমর্থকের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। দলের প্রতি নিঃশর্ত আনুগত্যই যে কোনো খেলার আসল শক্তি। অন্য দলের কাছে আমার প্রিয় খেলোয়াড় বেশি গুরুত্বপূর্ণ, কারণ খেলার মাঠে মানুষ শেষ পর্যন্ত মানুষের অতি মানবীয় দক্ষতা, পরিশ্রম আর জাদুকরি পারফরমেন্সেরই প্রেমে পড়ে। একজন খেলোয়াড়ের লড়াকু মানসিকতা এবং তার খেলার শৈলী কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। দল হেরে গেলেও সেই প্রিয় মানুষটার একক লড়াই অনেক সময় মন জয় করে নেয়। দিন শেষে খেলাধুলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই দুইয়ের মেলবন্ধনে। দল ছাড়া যেমন খেলোয়াড়ের কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনই অসাধারণ কিছু খেলোয়াড় ছাড়া কোনো দল কখনোই সৃষ্ট হয়ে উঠতে পারে না। তাই দল বা খেলোয়াড় যাই হোক না কেন, খেলার প্রতি নিখাদ ভালোবাসাই হোক আসল বার্তা। এরপর লিখছেন পরবর্তী বন্ধু, জীবন প্রধান, তিনি ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে লিখছেন, আমার কাছে প্রিয় দলই আগে, প্রিয় খেলোয়াড় পরে, কারণ দল একসাথে খেলে, একসাথে জেতে, একসাথে হারে। একজন খেলোয়াড় যতই ভালো হোক, দলের সাপোর্ট ছাড়া সে একা কিছুই করতে পারে না। দলের মধ্যে বোঝাপড়া, একতা, সবার পরিশ্রম মিলেই জয় আসে। প্রিয় খেলোয়াড় বদলাতে পারে, ফর্ম খারাপ হতে পারে, অবসরও নিতে পারে, কিন্তু দলটা থেকে যায়। দলের জার্সি, দলের ইতিহাস, দলের প্রতি ভালোবাসা। লিখছেন এবার যার কথা বলবো, তবে ভীষণ বড়, বাবাই সিংহ বারাসাত থেকে লিখছেন, প্রিয় দল নাকি প্রিয় খেলোয়াড় নিয়ে আমার একটা অন্যরকম মতামত আছে। আমার মতে দিন শেষে প্রিয় দলটাই আসল, কারণ একজন খেলোয়াড় যতই ভালো খেলুক বা যতই জনপ্রিয় হোক না কেন, একটা সময়ের পর তাকে অবসর নিতে হয়, অথবা সে অন্য ক্লাবে বা দলে চলে যেতে পারে। কিন্তু একটা দল প্রজন্মের পর প্রজন্ম ধরে তার ঐতিহ্য নিয়ে থেকে যায়। তবে এটাও সত্যি যে কোনো একটা দলকে ভালোবাসার শুরুটা অনেক সময় কোনো একজন বিশেষ প্রিয় খেলোয়াড়ের হাত ধরেই হয়। ওই খেলোয়াড়ের খেলার ধরন, তার জেদ বা স্টাইল আমাদের এতটাই মুগ্ধ করে যে আমরা অজান্তেই ওই দলের অন্ধ ভক্ত হয়ে যাই। অর্থাৎ খেলোয়াড়রা তাদের জাদুতে খেলাটাকে সুন্দর করে তোলে, আর দল সেই আবেগটাকে সারা জীবন ধরে রাখে। ভারী সুন্দর, এবং তারা খুব প্রশংসাও করছেন যে এমন একটা বিষয়ের জন্য। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, খেলার জেতা অবশ্যই টিম ওয়ার্কের উপর নির্ভর করে, কিন্তু দল ও খেলোয়াড়ের মধ্যে প্রিয় বলতে গেলে অবশ্যই খেলোয়াড়। ছোট্ট করে লিখেছেন, ভারী ভালো লাগলো।
পরের বন্ধু দেখছেন বিশ্বকাপ ফুটবল চলছে, আমাদের প্রিয় দল আছে এবং প্রিয় খেলোয়াড়ও আছে। এবার প্রশ্ন হলো প্রিয় দল না প্রিয় খেলোয়াড়? দেখুন, দল না থাকলে খেলোয়াড় তার নৈপুণ্য দেখাতে পারে না।

তাই খেলোয়াড় প্রিয় হলে তার দলকেও ভালো লাগারই কথা সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন। লিখছেন রমা রায় ভির রোড দাসনগর হাওড়া থেকে। খেলোয়াড় আসে খেলোয়াড় যায়, খেলার মাঠে নামে তার পায়ের জাদু, চোখের পলক মন কাড়ে সব দামে, ব্যক্তিপ্রেমের জোয়ারে ভাসে, ভক্তের চাওয়া পাওয়া, তার জয়তে আনন্দ হয়, তার হারে মন খারাপ হওয়া, কিন্তু দল তো চিরন্তন, এক আবেগের নাম যেখানে মিশে থাকে কোটি ভক্তের ঘাম।

আজ শুক্রবার, আর শুক্রবার জলসাঘর মানেই বই বৃত্ত নিয়ে হাজির আপনাদের সঙ্গে কথা বলতে। আজকের বই বৃত্তে 100.1 FM গোল্ডে যে বিষয় নিয়ে কথা বলবো, যার লেখা নিয়ে কথা বলবো, তিনি আমাদের অত্যন্ত পরিচিত, তিনি আমাদের বড় প্রাণীর। তার লেখায় কঠিন যেমন রয়েছে, রুদ্ররূপ যেমন রয়েছে, তেমনি রয়েছে সদাহাস্য এক পরিচয়, অথবা খুব সহজে খুব সাধারণভাবে কঠিন কথা বলার পথ, আবার ভালোবাসার তীব্রতা। আজ বইবৃত্ত জুড়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই এমন এক সাহিত্যিকের, এমন এক লেখকের সম্পর্কে, তার লেখার গুণগত মান ইত্যাদি নিয়ে কথা বলার স্পর্ধা তো আমার নেই, কিন্তু তার যে একটা বিরাট অংশ জুড়ে বিচরণ, নানান ধরনের লেখা, তার মধ্য থেকে প্রবন্ধকে বেছে নেওয়ার কারণ, ছোট লেখায় এক অসীম মতাককে ছুড়ে যাওয়ার যে নির্দিষ্ট ছাপ থেকে যায়, তা শুধুমাত্র প্রবন্ধে সম্পন্ন হয়, এবং প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অসামান্য। বঙ্কিমচন্দ্রের হাতেই বাংলা গদ্য বিশিষ্ট শিল্প মূর্তি লাভ করেছিল। তার পূর্ববর্তী যে গদ্যশিল্পীরা বাংলা গদ্যের ভাষা নির্মাণে দীর্ঘ যে প্রযত্ন অনুশীলনের পর্ব পেরিয়ে এসেছেন, বঙ্কিমবাবু এদের শিল্পসৃষ্টির প্রেরণা।

নিজস্ব ভঙ্গিতে বাংলা গদ্যকে ভাবজগৎ আর চিন্তাজগতে বহু বিস্তীর্ণ ক্ষেত্রে অবাধ সঞ্চারণের সুযোগ করে দিলেন। তাঁর হাতে বাংলা গদ্য নতুন খাতে প্রবাহিত হল, তৈরি হল আদর্শ ভাষারীতি। বাংলা গদ্য রচনায় সংস্কৃতজ্ঞ খাঁটি বাংলা শব্দ কি পরিমাণে গ্রহণীয় এবং বর্জনীয় সে কথা তিনি ভালোভাবেই বুঝেছিলেন। ফলে বাংলা গদ্যে উৎকৃষ্ট রীতি বলতে তিনি সহজবোধ্যতা আর সরলতার সঙ্গে সৌন্দর্যকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। 1872 খ্রিস্টাব্দে তাঁর সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি প্রবন্ধ নিবন্ধ রচনায় সাড়ম্বরে আবির্ভূত হলেন। সে সময় নবজাগ্রত বাঙালি মানুষের নানা সুখী আত্মজিজ্ঞাসা, সমাজ জিজ্ঞাসা, সাহিত্য, দর্শন, ইতিহাস, রাষ্ট্র চেতনা, এক কথায় সমগ্র জীবন জিজ্ঞাসা এই বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলীর মধ্যেই আত্মপ্রকাশ করে। তাঁর লেখনের মৌলিক বৈশিষ্ট্য মননশীলতা, যুক্তির তীক্ষ্ণতা, উভয় বস্তুরই নিপুণ অধিকার। মননশীলতার তার বক্তব্য বিষয়কে একেবারে সবার কাছে পৌঁছে দেওয়ার যে দুর্লভ শক্তি তা কিন্তু প্রকাশ পেল। বঙ্কিমবাবু নিজে নানান বিষয় চিন্তা করেছিলেন এবং বাঙালি পাঠক সমাজকে সেই চিন্তায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। 19 শতাব্দীর বাঙালি চিন্তা জগতে তিনি ছিলেন একচ্ছত্র অধিনায়ক। তার এই সমস্ত জ্ঞানগর্ভ প্রবন্ধ বাঙালির 19 শতকীয় নবজাগরণকে কিন্তু ত্বরান্বিত করেছিল সন্দেহ নেই। বঙ্কিমের রচিত যে প্রবন্ধ অসংখ্য এবং বৈচিত্র্যতা অসাধারণ, তাই আজ বৈবৃত্ত জুড়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্টুডিওতে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু সুস্মিতা। ফিরছি এক গান বিরতির পর।

নানান প্রবন্ধের সাহায্যে বঙ্কিমচন্দ্র কিন্তু বাঙালিকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। এই গান, এই কথা তাই বারবার বলে। তদানীন্তন বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের যে প্রধান নিয়ামক শক্তি বলে তাকে অভিহিত করা যায়। রবীন্দ্রনাথ ছাড়ার কোনো ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্রের মতো বাঙালির জীবনে গভীরভাবে নিজের মন ও মনন এবং ব্যক্তিত্বের ছাপকে মুদ্রিত করে দিতে পারেনি। সবচেয়ে বেশি বড় কথা যেটা, তিনি নিজে শুধু প্রবন্ধ রচনা করে বাঙালির মনের বিকাশে সাহায্য করেছেন তা না, তার চারদিকে একদল বুদ্ধিমান শিষ্য তৈরি করে তাদের সাহায্যেও বাংলা প্রবন্ধ সাহিত্যের কিন্তু তিনি ভীষণভাবে উন্নতি করেন। কমলাকান্তের দপ্তরের কথা যদি বলি, 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভাষার মাধুর্যে, ভাবের মনোহারিত্বে, শুভ্র সংযত সরস রসিকতায়, অকৃত্রিম স্বদেশ প্রেমে এই গ্রন্থটি আমাদের বাংলা সাহিত্যের গৌরব। হাসির সঙ্গে করুণের, অদ্ভুতের সঙ্গে সত্যের, তরলতার সঙ্গে মমদাহিনী জ্বালার, নেশার সঙ্গে তত্ত্ববোধের, ভাবুকতার সঙ্গে বস্তুতন্ত্রতার, শ্লেষের সাথে উদারতার এমন মননমোহন সমন্বয় কিন্তু বিরল।

রাজনীতির দপ্তরের বিড়াল যে সে বিখ্যাত প্রবন্ধ, তার মধ্যে দিয়ে সমাজতন্ত্রবাদ ধনতন্ত্রবাদের মতবাদ অত্যন্ত যুক্তির সঙ্গে বিশ্লেষণ হয়েছে। রচনায় আঙ্গিক অভিনব, অর্থাৎ এই যে ব্যঙ্গরসাত্মক লঘুনকশার আকারে ভাবনার চিন্তার ফলে এতে প্রবন্ধ শিল্পের প্রচলিত গঠন আর আকার সৌষ্ঠব কিন্তু বঞ্চিত হয়নি। এই যে চরিত্রগুলো কমলাকান্ত দপ্তরের, কমলাকান্ত স্বয়ং, ভীষ্মদেব, গোষ্ণবীশ, নসিরামবাবু, প্রসন্ন গোয়ালিনী, কমলাকান্তের দপ্তর, এই এর যদি মৌলিকতা আলোচনা করতে হয় তাহলে কমলাকান্তের দপ্তর তার একটা উচ্চস্তরের প্রবন্ধ গ্রন্থ বলতে হবে। এর মধ্যে যারা ডিকুইন্সের রচনার সাদৃশ্য খোঁজেন তারা তার বাইরের অঙ্গকেই অধিক গুরুত্ব দিচ্ছেন। রচনাটার মৌলিকতা সন্দেহ করা চলে না। কমলাকান্তের মাধ্যমে তার নির্জন ব্যক্তিসত্তার আরতি বারবার ধ্বনিত হয়েছে। গদ্য ভাষাকে নমনীয় করে কতটা গীতি ঝংকারের সৃষ্টি করা যায় বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তরে তা দেখিয়েছেন। বিদ্রুপাত্মক ভাষার শানিত তীরে এবং উদ্ভট কল্পনার উপবিলাসে সামাজিক বিচিত্র অসঙ্গতি জাতীয় চরিত্রের নানা দুর্বলতার তীব্র আঘাত পেয়েছে। এই কমলাকান্তের দপ্তর গ্রন্থে যে প্রবন্ধ দুটো মানব জীবনে নানান রকম মনের যে বিক্ষোভ, একটা সর্বব্যাপী উদ্দীপনা, এর এক অদ্ভুত আত্মপ্রকাশ। এর প্রেক্ষাপটে একটা গভীর দার্শনিক ভাবাদর্শ প্রচ্ছন্ন, এক বঙ্কিমীয় ব্যক্তি চৈতন্যের সুনিবিড় স্পর্শ সেখানে প্রকট হয়ে উঠেছে।

এখন অবধি যে গানগুলো শুনলাম আমরা সবই কিন্তু সেই তাঁরই রচনার। বিশ্ববৃক্ষ ছবির এই গান প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং এর আগের গানটি শুনেছিলাম দেবী চৌধুরী রানী ছবির গান। তাঁর উপন্যাস, তাঁর লেখার মাধুর্য অথবা কর্কশতা সব মিলিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা দীর্ঘ সময় ধরে আমাদের রচনাকে, বাংলাকে এক এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখান থেকে

তৈরি হয়েছে নতুন পরিভাষা। বঙ্কিমচন্দ্রের সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেমন সাহিত্য রূপকল্প, সাহিত্য সমালোচনা। এর মধ্যে লোকরহস্য রয়েছে, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তরের কথা বলেছি, বিবিধ সমালোচনা, সাম্য, প্রবন্ধ পুস্তক, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ প্রথম ভাগ আছে, ধর্মতত্ত্ব দ্বিতীয় ভাগ, শ্রীমৎ ভগবদ্গীতা, এবং বিভিন্ন সময় জুড়ে এর প্রকাশ হয়েছে। 1874 থেকে দেখতে দেখতে 1887 এবং তারপর বিবিধ প্রবন্ধ দ্বিতীয় ভাগ 1892 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। আর তারপর তাকে নিয়ে যে চর্চা, সে কথা তো আর বলাই হয় যে বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নব্য বাংলার বাঙালি চেতনাকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন। সমাজ, ধর্ম, মনন সমস্ত কিছুকে নিজের কক্ষপথে টেনে এনেছিলেন, আর তার জন্য কিন্তু তিনি বেছে নিয়েছিলেন তার এই প্রবন্ধকে।

বঙ্কিমচন্দ্রের আবির্ভাবে প্রবন্ধ সাহিত্যে চিন্তা প্রধান আর রসপ্রধান দুটো ধারারই বিশেষ উন্নতি ঘটল। তাঁর সৌন্দর্য প্রধান প্রবন্ধ লোকরহস্য ব্যঙ্গরসে এবং কমলাকান্ত কখনো রোম্যান্টিক উপলব্ধিতে সার্থক। সমালোচক বঙ্কিমচন্দ্র

জেন্দ্র সংস্কৃতানু ধারাটাকে অস্বীকার করে ইংরেজি রোম্যান্টিক সমালোচনার ধারাটি নিয়ে এলেন। ঐতিহাসিক আর পুরাতাত্ত্বিক প্রবন্ধে তিনি উদারমুক্ত মনোভাব আর একেবারে বস্তুনিষ্ঠ দৃষ্টি তথা গভীর স্বদেশ প্রেমের পরিচয় দিয়েছেন। অর্থনৈতিক প্রবন্ধে সাম্যবাদের পক্ষে মত আর নিষ্কাম কর্মের আদর্শ প্রচার তাঁর শেষের দিকে প্রবন্ধের লক্ষ্য। স্বজাতির প্রতি অনুরাগ বঙ্কিমচন্দ্রের বাংলার ইতিহাস প্রবন্ধে প্রবন্ধে বারবার ফুটে উঠেছে। গানে গানে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো ঠিক রাত 10:10 বৈবৃত্ত নিয়ে। আজ বৈবৃত্তে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবুভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানেই শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জাইশে মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামো

0: আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমা বর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজ্জিয়া অঞ্চলের টোকম্যাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজ্জিয়ার গভর্নর এভগেনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া প্রয়োজন।
1: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে লিয়ে নীতিয়াঁ কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। সংস্থাটি বলেছে, এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু 37% এবং হাসপাতালে মৃত্যু প্রায় 20% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যুর সাপ্তাহিক হার 91% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে আর্লিংটন স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM Gold। বইবৃত্ত
2: সংবাদ বিরতির পর ফিরে এলাম বইবৃত্ত নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু সুস্মিতা। আর আজকের বইবৃত্তে আমরা কথা বলছি প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। একেবারেই সুনির্দিষ্টভাবে প্রবন্ধকে নিয়ে কথা, তাঁর নানান প্রবন্ধের কথা বলছিলাম, তার উদ্দেশ্য কিভাবে কাজ করেছেন, কিভাবে ভেঙে ভেবেছেন, এবং বাংলাকে একটা নতুন রূপ দেওয়া, বাংলা শব্দের গঠন, বাংলাকে তখন তৈরি হচ্ছে বাংলা ভাষার নবরূপায়ন, সেখানে তিনি কিভাবে এগিয়ে চলেছেন। লোকরহস্যের কথাতেও আসছিলাম আমরা। লোকরহস্যের প্রবন্ধগুলো সমাজ ব্যঙ্গমূলক, এগুলোতে বিষয়বস্তু অপ্রধান না হলেও রচনা রসসম্ভোগ সমান গুরুত্বপূর্ণ। চিন্তাকে এখানে তিনি ব্যঙ্গ আর কৌতুক রসে রূপান্তর করেছেন। এগুলোর রঙ্গরস মাঝে মাঝে বেশ তীব্র হয়ে উঠেছে। অসঙ্গত কল্পনা, উদ্ভট পরিস্থিতি, রঙ্গাত্মক অতিরঞ্জন, এই সব রচনায় হাস্যরসের কারণ হয়ে উঠেছে। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকে যে ব্যঙ্গাত্মক নকশার প্রচলন হয়েছিল বঙ্কিমচন্দ্রের এই রচনায়, তা একেবারেই একটা উৎকর্ষের চরমে উঠেছিল। তার এই অদ্ভুত ধরনের অন্যরকমভাবে প্রেজেন্টেশন, বাংলাকে নতুন করে উপস্থাপন করা, পথ দেখিয়েছে পরবর্তীকালের বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে। আসবো সেসব কথাতেই, কিন্তু শুনিনি না একটা গান।

উত্তর রামচরিত, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা, মিরান্দা ও দিদিমোনা, এই সবই বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। অলঙ্কার প্রয়োগ দিয়ে রচনার ভাব বা রূপের সঙ্গতি কিন্তু এক্ষেত্রে ক্ষুণ্ণ করা হয়নি। বিতর্কমূলক প্রতিপাদ্য বিষয়েও তিনি দৃঢ়তার সঙ্গে যুক্তির সহায়তায় সুপ্রতিষ্ঠিত করেছেন। তার সব কটাতেই, কাজেই, লেখাতেই পরিবেশন গুণে তা সুস্পষ্ট আর মননদীপ্ত হয়েছে। কঠিন যে সমস্যামূলক বিষয় তাও কিন্তু অস্পষ্ট জটিল হয়ে পড়েনি, সবারই বোধগম্য হয়েছে। যদিও বারবার মনে রাখতে হবে বাংলা ভাষা সে সময় আজকের বাংলা সরলতা এসে পৌঁছয়নি। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই নিয়ে কথা আজ বই বৃত্ত জুড়ে।

ঊনবিংশ শতকে বঙ্কিমচন্দ্রের আবির্ভাব জড়তায় আচ্ছন্ন প্রাণকে সজীবতা দিয়েছে, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাকে সচেতন মনুষ্যবোধে উত্তীর্ণ করেছে। ইংরেজ জাতি আমাদের শোষণ করেছে কথা সত্য, সেই সঙ্গে কথা সত্য যে তারা নিয়ে এসেছিল নবপ্রাণের ছন্দ। ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য দর্শন নবশিক্ষিতদের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘদিনের প্রথাবদ্ধ জড়তা থেকে মুক্তির আনন্দ কে না পেতে চায়। সাহিত্য সমাজে আমরা সেই মুক্তির স্বাদ পেয়েছি বিদ্যাসাগর, রামমোহন, ডিরোজিও, মধুসূদন, অক্ষয় কুমার দত্তদের লেখায়। অনেকেই এই স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত করেছিল। ঈশ্বর গুপ্তের কবিতা, ভবানীচরণের প্রবন্ধ রয়েছে সেসবও। একদিকে ব্রাহ্ম সমাজ ডিরোজিওপন্থী, অন্যদিকে ধর্মসভা সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠা, স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব উপস্থিত। এই ঐক্য সংকটে বঙ্কিমচন্দ্রের আবির্ভাব বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি একদিকে ধর্মকে কেন্দ্র করে জীবন জিজ্ঞাসায় প্রবৃত্ত হন, অন্যদিকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহিত্য রচনায় তিনি পা দেন। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, অর্থনীতির ব্যাখ্যা করেন। এক্ষেত্রে তার যে প্রবন্ধগুলো রয়েছে তা কখনো বিজ্ঞান বিষয়ক, ধর্মদর্শন কেন্দ্রিক, কখনো ইতিহাস দেশভক্তিমূলক, সমাজ অর্থনীতি বিষয়ক, কখনো সাহিত্য তত্ত্ব সাহিত্য সমালোচনা কেন্দ্রিক। এ তো আমরা জানি যে বঙ্গদর্শনের মাধ্যমে তার অধিকাংশ প্রবন্ধের প্রকাশ। সমকালীন সমাজ বিজ্ঞানের আদর্শে জীবনের প্রেরণা পেয়েছে। প্রভাকর সম্পাদক 1847-এর সম্পাদকীয় অংশে উল্লেখ করেছেন, বিজ্ঞান শিক্ষার প্রাদুর্ভাব না হইলে কোনরূপেই দেশের মঙ্গল সম্ভাবনা নাই। একই পথে হেঁটেছে বিজ্ঞান সেবোধী তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকরাও। বঙ্কিমচন্দ্রও কিন্তু এই ধারার ব্যতিক্রম ছিলেন না। তার বিজ্ঞান বিষয়ক যে প্রবন্ধ সেগুলো আজকের যুগে আকর্ষণ অনুভব না করলেও তার চেয়েও শতাধিক বর্ষ পূর্বে পাঠকের বিস্ময়ের আধার ছিল বিজ্ঞান রহস্য।

গ্রন্থে আশ্চর্য সৌরোৎপাত, আকাশে কত তারা আছে, কতকাল মনুষ্য, পরিমাণ রহস্য, চন্দ্রলোক, এই সমস্ত প্রবন্ধে বিজ্ঞানের বিশেষ বিশেষ বিষয় বারবার উপস্থাপিত হয়েছে। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের বিশেষত্ব এই যে তিনি প্রবন্ধগুলোকে নীরস আলোচনার মধ্যে বন্দী রাখেননি, শিল্পীর তুলির ছোঁয়ায় সাহিত্য রসের সমাগম করেছেন। দৃষ্টান্ত হিসেবে আমরা বলতেই পারি, এই বঙ্গদেশের সাহিত্যে চন্দ্রদেব অনেক কার্য করিয়াছেন। বর্ণনায়, উপমায়, বিচ্ছেদে, মিলনে, অলঙ্কারে, খোসামোদে তিনি উলটি পালটি খাইয়াছেন। চন্দ্রবদন, চন্দ্ররশ্মি, চন্দ্রকররেখা, শশীমশী ইত্যাদি সাধারণ ভোগ্য সামগ্রী অকাতরে বিতরণ করিয়াছেন। এভাবেই জীবদেহের গঠন কিংবা তারার গমন বিচিত্র ক্ষেত্রেই বঙ্কিমচন্দ্রের সার্থক পদচারণা লক্ষ্য করা যায়। কি অসাধারণভাবে তিনি তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

গা ছমছম ঘুম ছুমরা, দত্তি দানব লুকিয়ে আছে বাড়ায় যদি হা, ভয়টা কিসের ডাইনি বুড়ির মশাল হাতে আছে, তার আলোতে পার হবে পথ আসবে না কেউ কাছে। জোরসে চলো, জোরসে চলো

কে তাদের পিতা তার কি যে পরিচয়, সবুজ কোমল প্রাণে ছিল সংশয়, দিন যেত ভেবে ভেবে রাত যেত চলে, হয়তো জানতো না যুদ্ধ না হলে, যজ্ঞের ঘোড়া বুঝি তাই ধরলো, রাম সীতারি মিলন তারা করলো।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধগুলোর কথা বলার সূত্রেই বলতেই হয়, জীবদেহের গঠন বা তারার গমন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তাঁর সার্থক পদচারণা লক্ষ্য করা যায়। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালির মধ্যযুগীয় ধর্মীয় বিশ্বাসে আর বহু দেব দেবী পৌত্তলিকতায় আঘাত এনেছিলেন রামমোহন। তিনি দার্শনিক বেকনের মতে ঘোষণা করেছিলেন জ্ঞানী শক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম বিষয়ে ছিলেন মানবতাবাদী, তবে তিনি অনেক ক্ষেত্রে আইনস্টাইনের মতো সংশয়বাদী, তাই কখনো তিনি সনাতন ধর্মভাবনায় রক্ষণশীল, আবার কখনো সমাজবিজ্ঞানীর মতো প্রগতিশীল। ধর্মকে সমাজের হিতার্থে ব্যবহার করতে রচনা করেন কৃষ্ণ চরিত্র। এখানে তিনি জানিয়েছেন, কৃষ্ণের ঈশ্বরত্ব প্রতিপন্ন করা এই গ্রন্থের উদ্দেশ্য নহে, তাহার মানব চরিত্র সমালোচনা করাই আমার উদ্দেশ্য। এখানে তিনি প্রগতিশীল, তাই জানান, ধর্ম প্রাণীগণকে ধারণ করে বলিয়া ধর্ম নামে নির্দিষ্ট হইয়াছে, অতএব যদ্বারা প্রাণীগণের রক্ষা হয় তাহাই ধর্ম। বঙ্কিমচন্দ্রের এই ধর্মভাবনাই আরোপিত হয়েছে স্বদেশ চেতনা কিংবা রাজনীতি প্রসঙ্গে। বঙ্কিমচন্দ্র প্রসঙ্গে হরেপ্রসাদ শাস্ত্রী জানিয়েছিলেন, কাব্যের চেয়েও ইতিহাসেই তাঁহার বেশি শখ ছিল। এ কথা সত্যি। বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক প্রবন্ধ বাংলার ইতিহাস। তিনি মনে করেন, বাংলার ইতিহাস চাই, না হলে বাঙালি কখনো মানুষ হইবে না। এই ইতিহাসের স্তরে এসেছে তাঁর সমাজ চেতনা। ভারতবর্ষের স্বাধীনতা আর পরাধীনতা রচনাতে সমকালীন ভারতে ইংরেজ ও প্রাচীন ভারতে ব্রাহ্মণের যে স্তুতিবাদ, অবশ্যই রক্ষণশীল মধ্যবিত্ত মানসিকতারই প্রতিফলন হিসেবে ধরা হয়। সমালোচকের মতে তার ধর্মচিন্তায় ছিল হিন্দুর পুনর্জাগরণের আকাঙ্ক্ষা আর স্বদেশ প্রীতির আতিশয্যে আন্তর্জাতিক উদারনৈতিক দৃষ্টির পরিচয় দিতে পারেননি। এ কথা অনেকাংশে সত্য হলেও মনে করাই হয়, পরাধীন ভারতবর্ষে আন্তর্জাতিক বোধ জাগানোর চেয়ে স্বদেশভক্তি দেশীয় মানুষকে বিপ্লবী হতে বেশি সাহায্য করেছিল। আমরা ভুলতে পারি না বন্দে মাতরম ধ্বনি। এই স্বদেশ চিন্তাই তাঁকে সমাজ ভাবনা সমৃদ্ধ রচনার অনুপ্রেরণা দিয়েছিল।

দেশপ্রেমের কথা, বিজ্ঞানের কথা, হাস্যরসের সঙ্গে ব্যঙ্গাত্মক নির্দেশনা, সব পেরিয়ে যদি তার সামাজিক অর্থনীতি বিষয়ক রচনায় আসি, সেখানে সাম্য, বঙ্গদেশের কৃষক, 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত হয় বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি। এই প্রবন্ধটি 4টি পরিচ্ছেদে বিভক্ত, দেশের শ্রীবৃদ্ধি, জমিদার, প্রাকৃতিক নিয়ম আর আইন। প্রবন্ধটিতে দেশীয় প্রজাদের দুরাবস্থার ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে তাদের মুক্তির উপায়। এখানে তার সমাজতাত্ত্বিক মনের ছবি খুঁজে পাই। তার সাম্য প্রবন্ধে নারীদের বৈষম্যের প্রসঙ্গও রয়েছে। এখানে পুরুষতন্ত্রের চরিত্রের বিরুদ্ধে নেমে এসে প্রশ্নবান, ধর্মভ্রষ্ট পত্নী বিষয় পাইবে না, ধর্মভ্রষ্ট পুরুষ পাইবে কেন? ইহা যদি ধর্মশাস্ত্র, তবে অধর্মশাস্ত্র কি? বিদ্যার্জনের সঙ্গে জীবনের সর্বক্ষেত্রে নারীর অধিকার যে পুরুষের সমান থাকা দরকার, এ কথা তিনি বারবার বলেছেন। বঙ্কিমচন্দ্রের ভাবনা, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরী রানী, এসব উপন্যাসও কিন্তু বারবার আলোচনা হয়েছে। তার সাহিত্যতত্ত্ব, সাহিত্য সমালোচনা কেন্দ্রিক প্রবন্ধগুলো বেশি রকমভাবে আলোচনা করে থাকি আমরা। এক্ষেত্রে উল্লেখযোগ্য যদি বলি বিবিধ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত উত্তরচরিত, গীতিকাব্য, বিদ্যাপতি ও জয়দেব, শকুন্তলা মিরন্দা এবং দেশদিমোনা। গীতিকাব্য প্রবন্ধে তিনি কাব্যের 3টি ধারার কথা বলেছেন, দৃশ্যকাব্য তথা নাটকাদি, আখ্যান কাব্য আর খণ্ডকাব্য। গীতিকাব্য সম্পর্কে তিনি সহজেই বলে ফেললেন, গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাহাই গীতিকাব্য। সত্যি আমাদের চমকে দেয়। শকুন্তলা মিরন্দা এবং দেশদিমোনা প্রবন্ধে তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে শকুন্তলা চরিত্রের প্রাণময়তার ছবি তিনি স্পষ্ট করে তুলেছেন। এক অর্থে তিনি ভারতীয়ত্বকেই উপরে জায়গা দিয়েছেন। সেই সঙ্গে রম্যরচনা হিসেবে বারবার ফিরে আসে কমলাকান্তের উল্লেখ। বঙ্কিমের বিচিত্র হৃদয়বৃত্তি সহস্রমুখী, ফলে এই রচনাগুলোর জাত নির্ণয় করাই কঠিন। কবিত্বময় গদ্য রচনা হিসেবেই এর স্বীকৃতি। সত্যি বলতে কি, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র বিষয় উপস্থাপনে, ব্যাখ্যা বিশ্লেষণে, যুক্তিসজ্জার মেলবন্ধনে সার্থকতা দেখতে পেয়েছেন।

0: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন শুনছেন বইবৃত্ত। আর আজকের বইবৃত্তে আপনাদের সঙ্গে স্টুডিওতে আছে আপনাদের বন্ধু সুস্মিতা। আমাদের বইবৃত্তের আজকের বিষয় প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM।

বারবারই একটা কথা উঠে এসেছে, বলেছেন অন্যরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু ইতিহাসকে বড় ভালোবেসেছেন, সেখান থেকেই দেশাত্মবোধের উদয়। এই বিষয়ে বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য রচনাগুলোর কথা তো আমরা বলেইছি।

বাংলার ইতিহাস, বাঙালির কলঙ্ক, বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, বাংলার ইতিহাসের ভগ্নাংশ ভারত কলঙ্ক, ভারতবর্ষের স্বাধীনতা এবং পরাধীনতা। বঙ্কিমচন্দ্র বিদেশি লেখার কে সত্যি বলতে কি সত্যি মানে অতিরঞ্জনের মধ্যে থেকে বাঙালির অতীত ইতিহাসকে সন্ধান করতে চেয়েছিলেন। তার মতে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলাদেশে যে নবজাগরণ হয়েছিল

রেনেসাঁস যুগ বলে সেটাই বাংলার প্রকৃত ইতিহাস। বাঙালির সেই বিস্তৃত ইতিহাসকে লিখিবে, তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে, যে বাঙালি তাহাকে লিখিতে হইব। আইসো আমরা সকলে মিলিয়া বাংলার ইতিহাসের অনুসন্ধান করি, তিনি বলছেন। যথার্থই কমলাকান্তরূপী বঙ্কিম ধ্যান নেত্রে বাঙালির সেই ইতিহাস প্রত্যক্ষ করেছিলেন। বঙ্কিমের সমাজতত্ত্ব, জাতিতত্ত্ব সম্বন্ধে সব অভিমত একালে কিন্তু পুরোপুরি যে মেনে নেওয়ার মতোই হয়ে ওঠে তা না, কিন্তু এটুকু তো অনুভব করা যায়, তিনি দরিদ্র অন্তজ, এই বিষয়টি বিস্তৃত আকারে তার কৃষ্ণচরিত্র ধর্মতত্ত্বে আলোচনা করেছেন। এই শ্রেণীর উল্লেখযোগ্য প্রবন্ধ সাম্য, যে আদর্শ অবলম্বনে বঙ্কিমচন্দ্র কৃষ্ণচরিত্র বিচার করেছেন, সেই আদর্শ নিয়েই তাঁর ধর্মতত্ত্ব সবিস্তারে ব্যাখ্যা করেন। ধর্মতত্ত্ব গুরু শিষ্যের প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে প্রাচীন রীতিতে রচিত তত্ত্বগ্রন্থ, সেখানে গুরু শিষ্যকে নানা গুরুতর কথা বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য, সর্বভূতে প্রীতি ব্যতীত ঈশ্বরে ভক্তি নাই, মনুষ্যত্ব নাই, ধর্ম নাই, বিশ্বপ্রীতি ঈশ্বর ভক্তি, সকলের ধর্মের উপরে স্বদেশ প্রীতি, ইহা বিস্মৃত হইও না।

বঙ্কিমচন্দ্র আধুনিক যুগে ব্যবহারিক জীবনচর্চার মাধ্যমে অধিকতর মানে ভীষণভাবেই প্রভাবিত হয়েছিলেন। প্রথম জীবনে তিনি পাশ্চাত্য সমাজ, দার্শনিক মিল, বেন্থামের জীবন জিজ্ঞাসা এসবেতে উদ্বুদ্ধ হয়েছিলেন, গুরুত্ব দিয়েছিলেন মানুষের সামাজিক কল্যাণের ওপর। তিনি বলেছেন, গীতা ও মহাভারতে শ্রীকৃষ্ণই যথার্থ ভারত ঐতিহ্য ও ধর্ম সাধনার প্রতীক। বৈরাগ্যই জীবনের একমাত্র ধর্ম নয়, জীবনের পূর্ণ উপলব্ধি মনুষ্যত্ব। তাই যীশুখ্রিস্ট বুদ্ধদেবের চেয়ে তিনি কৃষ্ণের জীবন দর্শনকেই পরম পুরুষার্থ বলে বিশ্বাস করতেন। যীশু বা সাক্ষ্যসিংহ যদি গৃহী হইয়া জগতের ধর্মপ্রবর্তক হইতে পারিতেন, তাহা হইলে তাহাদিগের ধার্মিকতা অসম্পূর্ণতা প্রাপ্ত হইত সন্দেহ নাই। আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ গৃহী, যীশু বা সাক্ষ্যসিংহ সন্ন্যাসী আদর্শে পুরুষ নহেন। রচনা কমলাকান্তের দপ্তর, অহিফেন সেবী কমলাকান্ত চক্রবর্তীর কেন্দ্রীয় চরিত্র। গ্রন্থটার তিনটে অংশ, কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র, কমলাকান্তের জবানবন্দি। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1889 খ্রিস্টাব্দে। বঙ্কিম নিজেও এই গ্রন্থটিকেই তার শ্রেষ্ঠ রচনা বলে মনে করতেন। তার যে রসসন্দর্ভ জাতীয় রচনা, তার আবার আলাদা রং রূপ রস। তার কিছু নিবন্ধর গ্রন্থ কৌতুক রচনা প্রসঙ্গে স্মরণীয়। অনেক সময় তাকে বঙ্গদর্শনের জঠরপূর্তির জন্য নানা শ্রেণীর প্রবন্ধ নিবন্ধের আশ্রয় নিতে হয়েছে, যেমন বিজ্ঞান রহস্যের সহজ ও সরস ভাষায় প্রাথমিক বিজ্ঞান চর্চা, ছাত্রসমাজই এর প্রধান কথা, সরস ভঙ্গিতে ছোট ছোট নিবন্ধের আকারে সমগ্র বিষয়টা বর্ণনা করেছেন। এছাড়া তিনি কৌতুক রস, ব্যঙ্গবিন্দ্রুপ অবলম্বন করে লেখেন লোকরহস্য, দ্বিতীয় সংস্করণ, কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত। এর মধ্যে মানুষের দুঃখ বেদনা হৃদয় দিয়ে অনুভব করেছিলেন। বঙ্গদেশে কৃষক প্রবন্ধে তিনি দেখিয়েছেন কিভাবে বাংলার কৃষি সমাজ শোষিত নিপীড়িত হয়। এই আলোচনা এত

সূক্ষ্ম যে ঐতিহাসিক প্রবন্ধ না হয়েও তা ইতিহাসেরই সমতুল্য। বিষয়ের ব্যাপকতা, আলোচনার গভীরতা, যুক্তিবাদী এবং পরিচ্ছন্ন গদ্য ভাষা বঙ্কিমের প্রাবন্ধিক সত্তার প্রধান লক্ষণ। ভাষার ঋজুতা, প্রত্যক্ষমুখিতা লক্ষণীয় বৈশিষ্ট্য। বলা যেতে পারে বঙ্কিমের ভাষাই বাংলা প্রবন্ধের আদর্শ ভাষা। তার রচনাগুলোর মধ্যে দিয়ে বাংলা সমালোচনা সাহিত্যে যে যৌবনাবেগ লক্ষ্য করা যায় তাতে বাংলা গদ্যের নবজন্ম এবং প্রবন্ধ রচনার একটা সমৃদ্ধ ধারারই সূচনা হয়।

সুখ দুঃখ জীবনের এক স্বাভাবিক নিয়ম। তারই মধ্যে থেকে পরমপ্রাপ্তির মধ্যেও যখন মানুষের জন্য একের পর এক লেখা বেরিয়ে আসে, তখন তিনি আমাদের বড় কাছের মানুষ হন। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে আজ আমরা আছি বইবৃত্তে। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা, আর আপনারা আছেন আমাদের সঙ্গে, থাকবেন রাত ১২টা পর্যন্ত। তবে এখন যাব একটা সংবাদ বিরতিতে, ফিরব ঠিক রাত ১১টা বেজে ১০ মিনিটে। সঙ্গে থাকুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ।
1: সংবাদ বিরতির পর ফিরে এলাম আপনাদের বন্ধু সুস্মিতা 100.1 FM Gold-এ বই বৃত্ত নিয়ে। আর আজকের বই বৃত্তে আমরা কথা বলছি প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আসবো কথায়, অনেকক্ষণ কথা হয়েছে, শুনে নিন একটা গান।

বঙ্কিমচন্দ্র সম্বন্ধে আধুনিককালে একটা কথা উঠেছে যে তিনি সাহিত্য স্রষ্টার চেয়েও প্রচারকই ছিলেন বেশি, এবং এই মানদণ্ডে বঙ্কিমের প্রবন্ধ সাহিত্যকে মূলত প্রচারমূলক রচনা বলেই ধরে নেওয়া হয়। এর উত্তরে শুধু এটুকুই বলা যায় যে সাহিত্যের মধ্যে প্রচার কার্যের জায়গা যেমন আছে, সেই প্রচার কার্যকে সাহিত্য হয়ে উঠতে হবে, যেখানে লেখকের রচনার মধ্যে কেবলমাত্র কতগুলো গুরুগম্ভীর তত্ত্ব বা তথ্যের সমাবেশ করা হয় মাত্র, তার অন্তরাল থেকে সাহিত্যিকের ব্যক্তিমানুষের দৃষ্টিভঙ্গিটি, সাহিত্যিকের জীবন সমালোচনা প্রকাশিত হয় না, অর্থাৎ তা কোনোদিনই সাহিত্য পদবাচ্য হয় না। কবি মানুষের দৃষ্টিভঙ্গি ও আদর্শ তাঁর সাহিত্যের উপর ছায়া ফেলবেই। তার আদর্শকে তিনি সাহিত্যের মধ্যে দিয়ে প্রচার করতে পারেন, কিন্তু তার সাধারণ প্রচার কার্যের মতো আমাদের রসবোধকে ক্ষুণ্ণ না করে তার রচনার সঙ্গে সঙ্গতি রক্ষা করলে আমরা তাকে সেরা সাহিত্যই বলি। বঙ্কিম যে আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন এবং যে আদর্শের অনুপ্রেরণায় তিনি একটি জাতির মধ্যে সূক্ষ্ম রসবোধের সঙ্গে কঠিন মেরুদণ্ডের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সে আদর্শ ও সাধনা নিয়ে আজকের সাহিত্যিকরা সাহিত্য রচনা না করতে পারেন, কিন্তু এই আদর্শের বিভিন্নতার জন্য এই

মানসিক দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য বঙ্কিমের রচনাকে তার সূক্ষ্ম রসজ্ঞতা জীবন সমালোচনায় দেদীপ্যমান হয়ে থাকার মূল্য কিছুতেই কমিয়ে ফেলা যায় না। এদিক দিয়ে বিচার করলে বিবিধ প্রবন্ধের অধিকাংশ প্রবন্ধ সাহিত্যই বাংলা সাহিত্যের অভিনব সৃষ্টি বলেই আমরা মেনে নিই।

খ্যাতনামা সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্তের শিষ্য হিসেবেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেছিলেন, প্রথমত কিন্তু কবি হওয়ার স্বপ্নে ভর করে। কিন্তু কবিতা তাঁর মানুষ ধর্মের অনুকূল ছিল না, তিনি আপন প্রতিভায় অগ্রসর হয়েছিলেন, উপন্যাস রচনা করতে শুরু করলেন। মাইকেল মধুসূদনের মতো প্রথমে তিনি ইংরেজির মোহে লেখেন রাজমোহন সোয়াইফ নামের ইংরেজি ভাষার উপন্যাস। তিনি মাইকেলের মতো বুঝেছিলেন কেলেনু শৈবালে ভুলি কমল কানন এবং অনাদৃত অবমানিতা বাংলা ভাষাকে নিজের সার্থক লেখনীর দ্বারাই জগৎসভায় শ্রেষ্ঠ আসনে ব্রতী হলেন। তিনি সম্পাদনা করলেন মাসিক পত্র বঙ্গদর্শন, বাঙালি পাঠকদের দিলেন বিশেষ উপহার। বলিষ্ঠ লেখক গোষ্ঠীর সহযোগে তিনি সাংবাদিকতার যে ঐতিহ্য প্রতিষ্ঠা করলেন তা চিরস্মরণীয় হয়ে থাকল। জাতীয় সাহিত্যের প্রথম অঙ্কুরোদ্গম বঙ্গদর্শনে, আর তারপরই সেই একের পর এক প্রবন্ধ।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 11:36। আমরা আছি বৈবৃত্তে, আর আছে বৈবৃত্তের বিষয় প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছে আপনাদের বন্ধু সুস্মিতা, কথা বলছি প্রবন্ধের ক্ষেত্রে। মূলত এভাবে তো নির্দিষ্ট করে কিছু বলা যায় না, একজন সাহিত্যিকের লেখনী তার সমস্ত রকমের লেখাতেই, সে উপন্যাস হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, গল্প হোক, সবেতেই লেখনীর যে নির্দিষ্ট ধারা তা প্রবাহমান। কিন্তু প্রবন্ধে মূলত তিনি যেভাবে ভেবেছেন, যেভাবে প্রভাবিত হয়েছেন, যেভাবে নতুনত্বকে সামনে এনেছেন এবং বাংলা গদ্য ভাষাকে তৈরি করেছেন, সে কথা বারবার স্বীকার করতেই হয়। তাই আজ প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই উঠে আসে। এ প্রসঙ্গে অনুষ্ঠানের বেশ অনেকটাই এগিয়ে এসেছি, প্রায় শেষের দিকে চলেছি। একটা ছোট লেখা কিছুটা অংশ পড়ব তার গীতিকাব্য প্রবন্ধ। তিনি লিখছেন, কাব্য কাহাকে বলে তাহা অনেক বুঝাইবার জন্য যত্ন করিয়াছেন, কিন্তু কাহারও যত্ন সফল হইয়াছে কিনা সন্দেহ। ইহা স্বীকার করিতে হইবে যে দুই ব্যক্তি কখনো এক প্রকার অর্থ করেন নাই, কিন্তু কাব্যের যথার্থ লক্ষণ সম্বন্ধে মতভেদ থাকিলেও কাব্য একই পদার্থ সন্দেহ নাই। সেই পদার্থ কি তাহা কেহ বুঝাইতে পারুন বা না পারুন, কাব্যপ্রিয় ব্যক্তিমাত্রেই এক প্রকার অনুভব করিতে পারেন। কাব্যের লক্ষণ যাহাই হোক না কেন, আমাদিগের বিবেচনায় অনেকগুলি গ্রন্থ যাহার প্রতি সচরাচর কাব্যনাম প্রযুক্ত হয় না তাহাও কাব্য। মহাভারত, রামায়ণ ইতিহাস বলিয়া খ্যাত হইলেও তাহা কাব্য। শ্রীমৎ ভাগবত পুরাণ বলিয়া খ্যাত হইলেও তাহা অংশবিশেষে কাব্য। স্কটের উপন্যাসগুলিকে আমরা উৎকৃষ্ট কাব্য বলিয়া স্বীকার করি, নাটককে আমরা কাব্য মধ্যে গণ্য করি তাহা বলা বাহুল্য। ভারতবর্ষীয় এবং পাশ্চাত্য আলঙ্কারিকেরা কাব্যকে নানা শ্রেণীতে বিভক্ত করিয়াছেন, তাহার মধ্যে অনেকগুলিন বিভাগ অনর্থক বলিয়া বোধ হয়। তাহাদিগের কথিত তিনটি শ্রেণী গ্রহণ করিলেই যথেষ্ট হয়, যথা প্রথম দৃশ্য কাব্য অর্থাৎ নাটকাদি, দ্বিতীয় আখ্যান কাব্য অথবা মহাকাব্য, রঘুবংশের ন্যায় বংশাবলীর উপাখ্যান, রামায়ণের ন্যায় ব্যক্তিবিশেষের চরিত্র, শিশুপাল বধের ন্যায় ঘটনা বিশেষের বিবরণ, সকলই ইহার অন্তর্গত। বাসব দত্তা কাদম্বরী প্রভৃতি গদ্যকাব্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত নহে, তাহাকেই আমরা খণ্ডকাব্য বলিলাম। দেখা যাইতেছে যে এই ত্রিবিধ কাব্যের রূপগত বিলক্ষণ বৈষম্য আছে, কিন্তু রূপগত বৈষম্য প্রকৃত বৈষম্য নহে। দৃশ্য কাব্য সচরাচর কথোপকথনেই রচিত হয় এবং রঙ্গাঙ্গনে অভিনীত হইতে পারে, কিন্তু যাহাই কথোপকথনে গ্রন্থিত এবং অভিনয়োপযোগী তাহাই যে নাটক বা তচ্ছিন্নিস্থ এমন নহে। এদেশের লোকের সাধারণত উপরোক্ত ভ্রান্তিমূলক সংস্কার আছে, এই জন্য নিত্য দেখা যায় যে কথোপকথনে গ্রন্থিত অসংখ্য পুস্তক নাটক বলিয়া প্রচারিত, গঠিত এবং অভিনীত হইতেছে। বাস্তবিক তাহার মধ্যে অনেকগুলিই নাটক নহে। পাশ্চাত্য ভাষায় অনেকগুলি উৎকৃষ্ট কাব্য আছে যাহা নাটকের ন্যায় কথোপকথনে গ্রন্থিত, কিন্তু বস্তুত নাটক নহে। কমাস, ম্যানফ্রেড, ফস্ট ইহার উদাহরণ। অনেকে শকুন্তলা ও উত্তরামচরিতকেও নাটক বলিয়া স্বীকার করেন না, তাহারা বলেন ইংরাজি ও গ্রিক ভাষা ভিন্ন কোনো ভাষায় প্রকৃত নাটক নাই। পক্ষান্তরে গেটে বলেছেন যে প্রকৃত নাটকের পক্ষে কথোপকথনে গ্রন্থন বা অভিনয়ের উপযোগিতা নিতান্ত আবশ্যক নহে। আমাদিগের

বিছানায় ব্রাইড অফ ল্যামেমোরকে নাটক বলিতে অন্যায় হয় না। ইহাতে বোঝা যাইতেছে যে আখ্যান কাব্য নাটককারে প্রণীত হইতে পারে অথবা গীত পরম্পরায় সন্নিবেশিত হইয়া গীতিকাব্যে রূপ ধারণ করিতে পারে। বাংলা ভাষার শেষোক্ত বিষয়ের উদাহরণের অভাব নাই। পক্ষান্তরে দেখা গিয়েছে অনেক খণ্ডকাব্য মহাকাব্যের আকারে রচিত হইয়াছে। যদি কোনো একটি সামান্য উপাখ্যান সূত্রে গ্রন্থিত কাব্যমালাকে আখ্যান কাব্য বা মহাকাব্য নাম দেওয়া বিধেয় হয়, তবে এক্সকার্শন এবং চাইল্ড হ্যারল্ডকে ওই নাম দিতে হয়। কিন্তু আমাদিগের বিবেচনায় ওই দুই কাব্য খণ্ডকাব্যের সংগ্রহ মাত্র। কিছুটা অংশ পাঠ করলাম। কি অসাধারণ তার ব্যাখ্যা, যৌক্তিকতা এবং প্রসঙ্গতে তুলে এনে তা বুঝিয়ে দেওয়া। আসবো এই বিষয়ে আরো, তার আগে শুনি আরো দুটি গান।

উনিশ শতকের নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা বলছি, তার প্রবন্ধের কথা বলছি, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের কথা বলছি আজকের বই বৃত্ত জুড়ে 100.1 FM গোল্ডে। আপনাদের সঙ্গে স্টুডিওতে আছে আপনাদের বন্ধু সুস্মিতা। বাংলা সাহিত্যকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রবন্ধ সাহিত্যে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন তিনি। তার হাতেই বাংলা গদ্য তার আধুনিক মার্জিত আর সুশৃঙ্খল রূপ লাভ করেছিল, এও এক বড় কারণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরেই বঙ্কিমচন্দ্র বাংলা গদ্যের চলনভঙ্গি, বাক্য গঠন এবং শব্দের ব্যবহারে এক নতুন শিল্পরূপ দান করলেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগুলোর কথা বারবার উঠে আসে, পড়লামও তার কিছুটা অংশ। সেখানে কখনো ব্যঙ্গাত্মক মননশীল, কখনো ধর্মতাত্ত্বিক সমাজ বিশ্লেষক। তিনি শুধুমাত্র সাহিত্য সমালোচনাই করেননি, বরং ইতিহাস, সমাজবিজ্ঞান, ধর্মবিজ্ঞান, দর্শন নানা বৈচিত্র্যময় বিষয়ে গবেষণা ধর্মী এবং চিন্তাসূচক প্রবন্ধ লিখেছেন। রম্যরচনা চিন্তাশীল প্রবন্ধের সংমিশ্রণ, এক অপূর্ব সংমিশ্রণ অমর সৃষ্টির কথা বললাম কমলাকান্তের দপ্তর। এখানে কমলাকান্ত চরিত্রটার মাধ্যমে তৎকালীন সমাজ, রাষ্ট্র এবং তার নিজস্ব দর্শনের গভীর বিশ্লেষণ করেছেন তিনি। তার প্রবন্ধের বৈশিষ্ট্যই যুক্তি ও প্রগতিশীলতা। তার প্রবন্ধগুলোতে প্রথাগত চিন্তার বাইরে এসে যুক্তিবাদী ও সমাজবিজ্ঞানীর মতো প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি বাঙালির অতীত গৌরব পুনরুদ্ধার আর স্বদেশ প্রেম জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। বিভিন্ন বিদেশি এবং দেশীয় সাহিত্যের তুলনামূলক আলোচনায় তার প্রবন্ধের লেখনী ছিল অনন্য। প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আর তার বিভিন্ন প্রবন্ধ গ্রন্থের বিস্তারিত আলোচনা আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে জানার মাত্রাকে এক অন্য স্তরে পৌঁছে দেয়।

পুরনো যা পুরনো যা সব যেন আজ মুছে ফেলা। নতুন গান রে জাগালো প্রাণ রে, জানি না কি আজ চাই।

0: প্লাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নানাভাবে তার বিভিন্ন প্রবন্ধর বিষয়, ভাষা কীভাবে তিনি উপস্থাপন করেছেন, কীভাবে ভেবেছেন, সমাজের কোন সমাজ স্তরে দাঁড়িয়ে, কোন সময় দাঁড়িয়ে ভাষারও যে অভিজ্ঞান বদলানো এবং তাকে তাঁর মতো করে তার ভাবনাকে সারা পৃথিবীব্যাপী সাহিত্যের চর্চার মধ্যে দিয়ে উপস্থাপন করা, এই সবটা নিয়েই ছিলাম আজকের বইবৃত্তে। আবারও নিশ্চয়ই এমনই কোনো বইবৃত্তের অনুষ্ঠানে আসব অন্য কোনো বিষয় নিয়ে। কিন্তু সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের, থাকতেই হবে। স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুস্মিতা, কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে আপাতত বিদায় নেওয়ার পালা। আমরা জানি এই বিষয় জুড়েই, এই সাহিত্য বিষয় জুড়েই অনেকগুলো পথ, অনেকগুলো রাস্তা আমাদের সামনে এসে পড়ে, আর তার পথ ধরে চলতে চলতে প্রতিদিনই আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে চাই, আর তার পথ খুলে দেয় এমনই বইবৃত্ত।
1: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM গোল্ডে।
0: স্টুডিওর ঘড়ি বলছে আজকের মতো বইবৃত্ত থেকে বিদায় নিতেই হবে। রাত 11:59:34। ভালো থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের। শুভরাত্রি।

এবারে শিল্পী উৎপলা সেন, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

শ্যামল মিত্রের পর এবারের শিল্পী হৈমন্তী শুক্লার পর এবারে শিল্পী শ্যামল মিত্র, গানটির গীতিকার পবিত্র মিত্র, সুরকার সুধীর লাল চক্রবর্তী।

অখিল বন্ধু ঘোষের পর এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়, গীতিকার লক্ষ্মীকান্ত রায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেল যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো, কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো, ভালোবেসো।
0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেল যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো, পারো যদি ভালোবেসো।

0: লোকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয় যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো।
2: শ্যামল গুপ্তের কথায় নিজের সুরে এবারের গানটি গেয়েছেন মান্না দে,

শ্যামল সেনগুপ্তের কথায় বাবুল বসু সুরে এবারের গানটি গেয়েছেন আশা ভোঁসলে।

এবারের গানটির গীতিকার শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুরকার অমিত কুমার, গানটি গেয়েছেন কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড়।

0: এবারের গানটি শুনবেন শ্রাবন্তী মজুমদার ও ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে। গীতিকার মুকুল দত্ত, সুর দিয়েছেন বসু মনোহারী।
1: হ্যালো, কে?
2: আমি।
1: আমি কে? আমি
2: তোমার আমি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি মাদার, শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

0: શહેરો
1: এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম নায়িকার ভূমিকায়।

ছবির নাম সাত ভাই চম্পা, গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

0: গুণ গুণ করে ওই মনের ভ্রমর, কেন সারাদিন গুণ গুণ করে ওই মনের ভ্রমর। আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না না না।

0: শোন শোন শোন রে সখী, সদাগর বলছে ওকি হাই রে হাই হাই।
1: ওর ঝুলি কোথায়? সব দাও নেই তো মাথায়।
0: হাই রে হাই হাই।
2: আমার সবই আছে এই মনে, আমার সবই।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে।

0: ছবির নাম বিষ কন্যা, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন, খাবো খাবো করছে আমার পাগলা।

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বলা, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলক লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাব খাব করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশ মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি ভাই রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন, ওই আহা সেই।

আমার পেটের মধ্যে তোর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ, নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম সিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই আগুনে নিবে।

এবারের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়, ছবির নাম জয়া।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরে শুনবেন নানা রঙের গান।

ঘড়িতে 4:49। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। এখন শুনবেন শরদ, শিল্পী অনিন্দ ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী অনিন্দ্য ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরব।

নীরব। তবলার সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। শুনছিলেন এতক্ষণ প্রভাতী, আর কিছু সময় পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 4ঠা জুলাই, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর অবশ্যই শুরুতেও বলে রাখি, মাঝে মাঝেই হয়তো বলবো, নতুন নতুন বন্ধু যারা তারা আসুন, যারা কেবল শোনেন অথচ লেখেন না তাদেরও বলবো চলে আসুন, গল্প কেমন লাগছে, কি শুনতে চান ইত্যাদি প্রভৃতি যা কিছু আপনার মনে হয়, 9903653992 আপনার জন্য খোলা রইল এই নম্বর। আর চিরন্তনী মানেই যেখানে আমরা গল্প শুনি। গতদিন এক শ্রোতা বন্ধুই বলবো, তিনি বলেছিলেন রূপকথার গল্প শুনতে চান। তো এই রূপকথার গল্প, আমাদের নানান রকম গল্পই অবশ্য চিরন্তনীতে শোনানো হয়, আজ বলা যায় তার অনুরোধে এবং আরও অনেকেই, আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি, সুতরাং আজ রূপকথার গল্প নিয়ে, রূপকথার ডালি নিয়ে সাজিয়েছি আমাদের চিরন্তনী। মাঝে মাঝে অবশ্যই গান শুনব আর চলে যাব সেই রূপকথার গল্পে। আজকের গল্পের নাম রাজপুত্র ও রাক্ষসী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্বাদামের কণ্ঠে এই গানটি, আর পূর্ব প্রতিশ্রুতি মতো হ্যাঁ একটু একটু বলেছিলাম সেদিন, মনে আছে? আজ তাই একদম আমরা রাজার রাজকীয় একটা ব্যাপার সেই গল্পের মধ্যেই ঢুকে যাচ্ছি।

গল্প ঠিক এরকম। রাজপুত্র কনককুমার মাঝে মাঝে শিকারে যান বন্ধু বান্ধবদের নিয়ে। কি আর করবেন, রাজপুত্রদের তো আর কাজকর্ম বলে কিছু নেই, শুধু খাওয়া দাওয়া, আয়েশ করা, আরাম করা, এই আর কি। আর ইতিমধ্যে রাজপুত্র বিয়েও করেছেন। রাজকুমারী মানে এক্ষেত্রে রাজপুত্রের স্ত্রী কনকলতা, তিনিও খুব সুন্দরী। রাজা এখনও বৃদ্ধ হননি, দেশে যুদ্ধবিগ্রহ নেই, অতএব রাজপুত্র আর কি করেন, কোনো সমস্যা যখন নেই কোনো সমাধানের মাথা ব্যথাও নেই। তিনি মাঝে মাঝেই শিকার করতে বেরিয়ে পড়েন। এবারেও রাজপুত্র বন্ধু বান্ধব লোক লস্কর নিয়ে শিকারে বেরোলেন। একেবারে গভীর বনে গিয়ে তাঁবু ফেলা হয়েছে। ওখান থেকে এই রাজপুত্র বন্ধুদের নিয়ে ঘোড়ায় চেপে শিকারে যাবেন আরও ঘন বনে।

সেদিনও রাজপুত্র বন্ধুদের নিয়ে বেরিয়েছেন। সামনে পাঁচটা হরিণ, ব্যাস হরিণ শিকারের ব্যাপারটা তো হয়েই গেল যে হরিণই শিকার করা হবে, খুব স্বাভাবিক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কি ব্যাপারটা হলো? পাঁচটা হরিণ পাঁচ দিকে ছুটল। এরকমটা তো হওয়ার কথা নয়, হরিণরা তো সচরাচর দল বেঁধে একদিকেই যায়, এরা পাঁচজন পাঁচ দিকে ছুটল কেন? রাজপুত্র বন্ধুদের বললেন, শোনো, তোমরা চারজন চারটে হরিণের পিছু ধাওয়া করো, আর আমি অন্য হরিণের পিছনে পিছনে যাচ্ছি। আমাদের মধ্যে যে হরিণ শিকার করে ফিরতে পারবে রাজা মশাইকে বলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, বুঝলে? চারটে হরিণের পিছু পিছু চারজন বন্ধু ছুটে গেল। রাজপুত্রও ছুটলেন একটা হরিণের পিছু, মানে ঘোড়া নিয়ে একদম হরিণের পিছনে। পাঁচজন পাঁচ দিকে ছুটতে আরম্ভ করলেন। রাজপুত্র হরিণের পিছনে ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই। এই হরিণটাকে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। রাজপুত্রেরও জেদ বাড়ছে। যেভাবেই হোক হরিণটাকে শিকার করতে হবেই। কিন্তু হরিণের পিছনে ছুটতে ছুটতে কত দূর যে এসে পড়েছিলেন কে জানে। শেষ পর্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন, হরিণের তো আর কোনো দেখাই পাচ্ছেন না, রাস্তাও হারিয়ে ফেললেন। আর বনের মধ্যে একবার রাস্তা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যে কত কঠিন। তখন তো আর এখনকার মতো জিপিএস ছিল না। ঘোড়াও ভাবছে কোথায় যাব এবার, রাজপুত্রও ভাবছে কী করি এবার, রাস্তা তো হারিয়ে ফেললাম, হরিণটাকেও দেখা যাচ্ছে না, কী করা যায়। এই যে একটু আগে বললাম, রাজ্যে কোনো সমস্যা নেই, কোনো সমাধানের প্রয়োজনই নেই, তাই কি করবেন? তাই রাজা রাজপুত্রেরা যখন বেশ একটা স্থিতাবস্থা চলছে, তখন আনন্দ উত্তেজনার জন্য শিকারে বেরিয়ে পড়তেন। আর সেই শিকারে বেরিয়ে পড়ে নানান রকমের ঘটনা ঘটত। আর যেহেতু এরকম বেশ রাজা রূপকথা ইত্যাদি প্রভৃতি গল্প শুনতে চেয়েছেন, দেখুন না এই যে রাস্তা হারিয়ে ফেললেন, এর পর কি ঘটে। রাজা বলে কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজি রাজা শোনে, শুনছিলাম গানটি সুশীল মল্লিকের গলায়। চলে আসি গল্পে, কেননা গল্পটা একটু বড় আর ঘড়ির টাইমটা বড্ড কম, তাই জন্য আমাদের একটু তাড়াহুড়ো করতে হয় শেষের দিকে। এবার একটু আগে আগে যার জন্য বলতে শুরু করি। যাই হোক, সেই রাজপুত্র তো রাস্তা হারিয়ে ফেলেছেন। তিনি হরিণের পেছনে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে আর কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, কী করবেন এবার। এরপর রাজপুত্র পথ হারিয়ে একেবারে কাহিল হয়ে পড়লেন। বেচারা ঘোড়ারও একই অবস্থা, দুরন্ত বেগে ঘোড়া ছুটিয়ে কত ক্রোশ পথ চলে এসেছেন কে জানে, ঘোড়ার মুখ দিয়ে যে ফেনা বেরোচ্ছে। রাজপুত্র নিজেও খিদের তেষ্টায় একেবারে পরিশ্রান্ত। এদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। হ্যাঁ, বনের মধ্যে রাত নেমেলে তো চলাও যায় না, কি হবে তাহলে, তেষ্টায় মারা যেতে হবে। অতএব রাজপুত্র এবার ঘোড়ার অবস্থা বুঝে ঘোড়া ছুটিয়ে দিলেন, সে যেদিকে যায় যাবে। দেখুন, আমরা সবসময় বলি যারা প্রকৃতির মধ্যে থাকে, মানে যারা একদম নেচারকে খুব ভালো পড়তে পারে, বুঝতে পারে, তারা কিন্তু এই পশু পাখি প্রাণী এরা। তো ঘোড়াকে ঘোড়ার মতন ছুটে যেতে দিলেন, কেন না, সে ঠিক যেখানে মানুষের বাস সেইখানে সে চলে যাবে। তো যাই হোক, সেও চলছে চলছে চলছে, তো কিছুটা এগোতেই দেখলেন, আরে বাবাই কি কাণ্ড, বিরাট এক সরোবর, আর সরোবরের পাশে একটা শ্বেত পাথরের বিশাল প্রাসাদ। রাজপুত্রের মন তো একেবারে আনন্দে নেচে উঠল, যাক আমার ঘোড়ার কৃপায় অন্তত এ যাত্রা বেঁচে গেলাম, এই প্রাসাদে রাতটুকুনি কাটানো যাবে, তারপর সকাল হলে দেখা যাবে আবার কি করা যায়, কোথায় যাওয়া যায়। এগিয়ে গেলেন সেই প্রাসাদের দিকে। সরোবরের একপাশে শ্বেত পাথরের বাঁধানো ঘাট। এ কি ঘাটে কে, অবাক হয়ে দেখলেন রাজপুত্র। একটি পরমা সুন্দরী মেয়ে ঘাটের একপাশে বসে গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছে। রাজপুত্র প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কারুর সাড়া পাওয়া গেল না, একেবারে নিচ্ছুম। অতএব রাজপুত্র সেই শ্বেত পাথরে বাঁধানো ঘাটের কাছে এবারে চলে এলেন। এসে ডাকলেন, শুনছেন শুনছেন? মেয়েটি তাকিয়ে বলল, বলুন। উনি বললেন, আমি রাজপুত্র কনক কুমার, শিকার করতে এসে পথ হারিয়ে ফেলেছি। প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ তো কোনো সাড়া দিলে না। ওখানে আমি ছাড়া তো আর কেউ থাকে না, কে সাড়া দেবে বলুন? আপনি একা এই বনে, কি করব বলুন, আমার বাবা মা লোকজন দাস দাসী সবাইকে এক রাক্ষস খেয়ে ফেলেছে, শুধু জানি না কোন স্নেহে সে আমায় বাঁচিয়ে রেখেছে।
2: আশ্চর্য, আপনার নাম কি?
1: আমার নাম পদ্মকলি।
2: বাহ, আপনার উপযুক্ত নামই বটে। রাক্ষসটা কি এখনো এখানে রয়েছে?
1: না, গতকাল এসেছিল, 3 মাসে 6 মাসে একবার করে আসে,

0: ঘর দাবার রেখে চলে যায়।
1: আরে, তো সেই সময় আপনি পালিয়ে গেলেই পারেন।
0: না, সে উপায় যে নেই।
1: কেন?
0: রাক্ষসটা একটা গণ্ডি কেটে দিয়ে গেছে, ওই গণ্ডির বাইরে গেলেই আমার মৃত্যু হবে।
1: ক্ষুধায় তেষ্টায় আমি মানে খুব কাতর হয়ে পড়েছি, আমার ঘোড়াটারও চলার ক্ষমতা নেই। আজ রাতের মতো কি একটু আশ্রয় পাওয়া যাবে?
0: মেয়েটি হেসে বললে, শুধু আজ রাতের মতো কেন, রাক্ষসটা না আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন, আমি তো একাই থাকি, কথা বলার মতো কেউ নেই, খাবার দাবারও প্রচুর রয়েছে।
1: রাজপুত্র ঘোড়াটাকে ঘাস জল ইত্যাদি খাইয়ে টাইয়ে বাইরে বেঁধে রাখলেন, তারপর প্রাসাদে ঢুকলেন। খাবার দাবার প্রচুর, ঘরও অনেক, নরম বিছানা দুধের মতো ধপধপে সাদা।
0: রাজপুত্র কনক কুমার এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই মেয়েটি বলল, আপনি খুব ক্লান্ত, আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন।
1: অতএব শ্রান্ত ক্লান্ত রাজপুত্র খাওয়া দাওয়ার পরেই আর থাকতে পারলেন না, নরম বিছানায় শুয়ে পড়তেই তার দুচোখ ঘুমে জড়িয়ে এলো। এক ঘুমেই রাত শেষ।
0: এরপর সকালবেলা মেয়েটি জিজ্ঞেস করল, রাতে ভালো ঘুম হয়েছিল?
1: রাজপুত্র বললেন, খুব ভালো ঘুমিয়েছে, ভাবছি এখানে আর কটা দিন বিশ্রাম নিই।
0: মেয়েটি বলল, আর কটা দিন কেন, কয়েক মাস থাকতে পারেন, রাক্ষস যেদিন আসবে তার আগের দিন একটা বাজ পাখি আসে জানান দিয়ে যে রাক্ষস কাল আসবে, বাজ পাখিটা না আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন, তাছাড়া রাক্ষস এলেও আপনি দু চার দিন এই প্রাসাদে কোথাও লুকিয়ে থাকতে পারেন, রাক্ষস টেরও পাবে না, বন্দোবস্ত আমি সব করে দেব। আর পদ্মকুলি নামের ওই যে মেয়েটি, রাজপুত্রের ওকে খুবই ভালো লাগলো। তখনকার রাজা বা রাজপুত্রেরা বহু বিবাহ করতে পারতেন। রাজপুত্র বলেন, গণ্ডির বাইরে গেলে আপনার মৃত্যু হবে, এটা কেমন কথা? রাক্ষসের গণ্ডি, একমাত্র সেই তো এই জিনিসটা কাটাতে পারে, এবার এলে কান্নাকাটি করে গণ্ডির দোষ কাটাবার কথাটা তুলব।
1: যাই হোক, এইসব কথাবার্তা শেষে রাজপুত্র বাইরে এলেন যে ঘোড়াটাকে এবার একটু খাবার দাবার দিতে হবে। এসে দেখলেন তার ঘোড়াটা নেই।
0: আশ্চর্যের ব্যাপার,
1: মেয়েটি বলল, বনে তো হিংস্র জন্তুর অভাব নেই, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ঘোড়াটাকে আস্তাবলের ঘরে আটকে রাখলেই ভালো হতো, খুব ভুল হয়ে গেছে আমার। ইস, ছি ছি ছি। রাজপুত্র মনে মনে ভাবলেন, আচ্ছা একটা কাজ করলে কি হয়, রাক্ষস আসা পর্যন্ত এখানেই থাকা যাক, পদ্মকলিকে না হয় বিয়ে করে নেওয়া যাবে, তারপর কোনোভাবে যদি রাক্ষসের কাছ থেকে গণ্ডির দোষ কাটানোর কথাটা জানা যায়, তারপর পদ্মকলিকে নিয়ে নিজের দেশের তিনি ফিরে যাবেন। পদ্মকলিকে দেখে আসলে কনক কুমার এতটাই মুগ্ধ যে তাকে ছেড়িয়ে একা দেশে ফিরে যাওয়ার কথা এখন তিনি ভাবতেই পারছেন না। এই অবস্থাই হয়, আফটারঅল ইনিও তো একজন রাজকন্যা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রাজকন্যা, কিন্তু রাজকন্যার সঙ্গে ঝালমুড়ি খাওয়া হয়তো যেত না, এটা কল্পনাতেই হয়। যাই হোক, সুরজিৎ চ্যাটার্জি এবং রূপলেখার গলায় শুনছিলাম এই গানটি। আর একেবারে গল্পে চলে যাই, কেননা সময় কিন্তু দ্রুত ছুটছে। ও বাবা, দেখতে দেখতে 5:25 হয়ে গেল। যা, যাই হোক, গল্পে আসি চটপট করে, কেমন? তো রাক্ষসের তো এরকম একটা গণ্ডি আটকানো রয়েছে, তাই জন্য রাজকন্যা বেরোতে পারছেন না, মানে মেয়েটি, মানে মেয়েটি বলে বলছি, তাকে আমরা রাজকন্যা নিশ্চয়ই বলতে পারি, পদ্মকলি। তো রাজপুত্র তো মনে মনে এইসব অনেক কিছু ভাবলেন, যে না ঠিক আছে, তাহলে ওকে বিয়ে করে দেশে নিয়ে যাবো ইত্যাদি প্রভৃতি। এইবার রাজপুত্রের বন্ধুরাও একটাও হরিণীর শিকার করতে না পেরে যথাসময় তাঁবুতে ফিরে গেছে। সবাই ফিরেছে, তাঁবুতে ফিরে গিয়েই তারা জানতে পারলো পরস্পর যে রাজপুত্র ফেরেননি। আরে, তার কোনো খোঁজও নেই। দুদিন অপেক্ষা করার পর তারা নানান রকম ভাবনা চিন্তা করতে লাগলো। না, নিশ্চয়ই রাজপুত্র কনক কুমার আর বেঁচে নেই, বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই ইতিমধ্যে ফিরে আসতেন। তো রাজপুত্রের বন্ধুরা রাজকর্মচারীদের বললে, আপনারা রাজধানীতে ফিরে যান, রাজপুত্র সম্ভবত আর বেঁচে নেই, তবু আমরা আর একবার সারাটা বন খুঁজে দেখছি, যদি রাজপুত্রের কোনো হদিশ পাই। তো রাজকর্মচারীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, রাজা রানী, রাজপুত্রের কথা জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আপনাদের কিছু বলতে হবে না, যা বলবার আমরা গিয়েই বলবো, কিন্তু রাজপুত্রকে না নিয়ে ফিরলে কোন মুখে যে রাজারানীর কাছে দাঁড়াবো সেটাই আমরা ভাবছি। তো যাই হোক, তখন রাজকর্মচারীরা তাঁবু গুটিয়ে রাজধানীতে ফিরে গেল, আর রাজপুত্রের বন্ধুরা ঘোড়ায় চেপে রাজপুত্রকে খোঁজাখুঁজি করতে লাগলো, একেবারে বন তোলপাড় করে। এরপর দিনের শেষে রাজপুত্রের বন্ধুরা সেই শ্বেত পাথরের সরোবর দেখতে পেলেন, আর সেখানে ওরকম কিন্তু কিন্তু করে ভিতরে ঢুকে ঢুকে তারা রাজপুত্র আর পদ্মকুলির দেখাও পেলেন। রাজপুত্র পদ্মকুলির সমস্ত কথা বন্ধুদের বললেন, বন্ধুরাও বুঝতে পারল পদ্মকুলি নামে সুন্দরী কুমারীকে ছেড়ে রাজপুত্র এক পাও নড়বেন না, বোঝাই যাচ্ছে। তিনি বন্ধুদের বললেন, তোমরা কয়েকদিন বিশ্রাম নিয়ে রাজ্যে ফিরে যাও, হ্যাঁ, আমি পদ্মগুলিকে নিয়েই এখান থেকে ফিরবো, বাবা মা যেন আমার জন্য কোনো চিন্তা না করেন। রাজপুত্র বন্ধু বললেন, বেশ, তাই হবে, আচ্ছা। পরদিন সকালে দেখা গেল রাজপুত্রের এক বন্ধু আর তার ঘোড়া উধাও, খোঁজ খোঁজ খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোনো পাত্তাই পাওয়া গেল না, তারও না তার ঘোড়ারও না, ব্যাপারটা কি? অন্য তিন বন্ধু বলল, ও নিশ্চয়ই আগে ভাগে রাজরানীকে খবর দেওয়ার জন্য ভোর হতেই ঘোড়া নিয়ে ছুটে গেছে। পদ্মগুলি বলল, তাই হবে, তাছাড়া এখান থেকে উধাও হবে কি করে? তবে চলে যাওয়ার আগে ও রাজপুত্রকে বলে যাওয়া উচিত ছিল। কিন্তু পরদিন সকালে আবার একই রকমের ঘটনা, রাজপুত্রের আর এক বন্ধু আর তার ঘোড়া সহ উধাও। রাজপুত্রের দুই বন্ধু, এক বন্ধু বলল, পরশু থেকে

অবশ্য বলছিল বাড়ির জন্য কেমন মন কেমন করছে। পাছে রাজপুত্র আরও কটা দিন থেকে যেতে বলেন, তাই বোধহয় ঘোড়াসহ উধাও হয়ে গেছে। বন্ধুদের এভাবে না বলে চলে যাওয়ার ব্যাপারে রাজপুত্র মনে মনে খুব বিরক্ত হলেন। মুখে কিছু বললেন না ঠিকই, কিন্তু পরদিন আবার সেই একই ঘটনা। রাজপুত্রের আর এক বন্ধুও তার ঘোড়াসহ উধাও। শুধু বাকি রইল একটি বন্ধুই। রাজপুত্র প্রচণ্ড রেগে গিয়ে বন্ধুকে বললেন, দোহাই তোমার, তুমি আবার না বলে যেন চলে যেও না। বন্ধুটি বলল, আমি সেরকম মানুষই নই, আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকব। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর রাজপুত্র পদ্মকলিকে বললেন, আমি আর আমার বন্ধু একটু ঘুরে আসছি। পদ্মকলি বললেন, রাজপুত্র যেখানেই যাও একটু তাড়াতাড়ি ফিরে এসো, একা একাই বাড়িতে থাকতে থাকতে আমি যেন কেমন হয়ে যাই, মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যাই করে ফেলি, ভালো লাগে না আর কিছু। রাজপুত্র পদ্মকলিকে বললেন, আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই ফিরে আসব। তো রাজপুত্র তার বন্ধুকে নিয়ে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই দেখলেন একটা অজগর সাপ ময়না পাখির বাসায় হানা দিয়েছে, আর মা ময়না পাখি আর তো চিৎকার করে বলছে, কে আছো, বাচ্চাগুলোকে বাঁচাও, আমার বাচ্চাগুলোকে বাঁচাও, ওরা এখনো যে উঠতে শেখেনি। রাজপুত্র তলোয়ারের ঘায়ে অজগরটাকে একদম কেটে ফেললেন ঘেঁচাং করে। মা ময়না বললে, তোমার উপকার ভোলার নয়, তুমি কে বাচ্চা, এবনে কোথায় এসেছো? রাজপুত্র বললেন, বর্তমানে সরোবরের তীরে রয়েছে শ্বেত পাথরের প্রাসাদ, ওইখানে রয়েছে। ওখানে পদ্মকলি নামে একটি সুন্দরী মেয়ে রয়েছে, ভাবছি তাকে আমি বিয়ে করব। রাজপুত্রের কথা শুনে মা ময়না পাখি বলল, ওই পদ্মকলি মেয়েটি মোটেই মানুষের মেয়ে নয়, ও আসলে রাক্ষসী, মানুষকে ছলনা করে আশ্রয় দেয়, তারপর মাঝরাতের পর সমূর্তি ধরে তাদেরকে খেয়ে ফেলে। হ্যাঁ বলো কি, ঠিকই বলছি, শ্বেত পাথরে প্রাসাদের পিছনে রয়েছে একটা ডোবা, ওখানে মানুষ আর পশুর অনেক হাড়গোড় দেখতে পাবে, দেখো। কয়েকদিন পর পর আমার তিন বন্ধু ঘোড়াসহ উধাও হয়েছে, সেটা তাহলে কি ওই রাক্ষসেরই কাজ? নিশ্চয়ই, ওরা উধাও হয়নি, মায়াবিনী রাক্ষসী ওদের খেয়ে ফেলেছে। তবে উপায়, আর শ্বেত পাথরের প্রাসাদে যেও না, এখান থেকেই পালিয়ে যাও। আর যদি বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে চাও, তবে মায়াবিনী রাক্ষসীটা যেই ঘুমোবে, মাঝরাতের আগেই ওর গলা কেটে ফেলবে। রাজপুত্র আর তার বন্ধু বললে, ময়না দিদি তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সতর্ক করে না দিলে রাক্ষসীটা আমাদের খেয়েই ফেলতো। তবে আমরা এখান থেকে পালাচ্ছি না, শ্বেত পাথরের প্রাসাদে ফিরে যাচ্ছি, মাঝরাতেই রাক্ষসীটাকে শেষ করে তিন বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। মা ময়না বললেন, ভগবান তোমাদের সহায় হন। রাজপুত্র আর তার বন্ধু ময়না পাখির কাছ থেকে বিদায় নিয়ে শ্বেত পাথরের প্রাসাদে ফিরে এলো। পদ্মকলি জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন, আমি অনেক চিন্তা করছিলাম, আবার যদি পথ হারিয়ে ফেলেন কোথাও? রাজপুত্র বললেন, পথ হারিয়ে ফেললেও ঠিক খুঁজে খুঁজে ফিরে আসতাম। সন্ধ্যারাতের পর পদ্মকলি শুয়ে পড়ল, রাজপুত্র আর তার বন্ধু এই সময়েরই অপেক্ষায় ছিল। তারা পদ্মকলির শোবার ঘরে ঢুকলেন আর রাজপুত্র তরোয়ালের এক কোপে পদ্মকলির গলা কেটে ফেললেন। গলা কাটতেই পদ্মকলির আসল রূপ বেরিয়ে পড়ল, বিকট একটা রাক্ষসী। তবে গলা কাটা অবস্থায় ছটফট করতে করতে সে বললে, রাজপুত্র খুব বেঁচে গেলে, নইলে মাঝরাতের পর আজ তোমাদের দুজনকেই আমি খেয়ে ফেলতুম, কিন্তু তার আগে আমি শেষ হয়ে গেলুম। পদ্মকলির রাক্ষস মূর্তি সে কি ভয়ানক! এরপর তো নোটে গাছটি মরণ্য সময় আসতেই হবে, কেননা ঘড়িতে 5:30। শ্বেত পাথরের প্রাসাদে একটা ঘর ছিল, মণি মাণিক্যে বোঝাই হবে না, সব রাজারা আসত আর তাদেরকে ওই ভুলি ভালিয়ে পদ্মকলি খেয়ে ফেলতো, আর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটায় বোঝাই করে রাখত। মণি মাণিক্য চুনি পান্না ইত্যাদি প্রভৃতি প্রচুর সব দামি।